লাগে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ফরা মিনিট ফকেপ চকসি রেডিও নাঙ্গার জুদুন কাদগাবেয়া রাতাফা নীলি ইলিজা তেরনপি কার্ডম নাংপা জিয়ার্সি পিনি আ ট্রান্সমিশন ইংপু পনিকল পিনিকে ওসিক নিফাই ইংকয়রেসির কেপ উর্মিয়ারনি জাইমেকে বাংলাকে এফ এম বেনালং পেন মেগাহার্স ফারু ইসিরা তবরা সিরকেপ নিউজ অন এয়ার এপ লাপেন রেস এপ আলং পেনসিতা মেনাং লিতুম আকাশবাণী ডিফুয়া জাইমেক আর্জু ইকলংজি পিনে কন্ট্রোল রুম আলং সাই আর পুকেডেঙ্কি ইঞ্জিনিয়ার অন ডিউটি প্রশান্ত রংহাং ব্রডকাস্ট এসিস্টেন্ট রাজেন টকবি লাপেন বাংফু বাংফি কে থনকেওয়ান আসাই কে ক্লেমা বাংকে সার্কলিং টিসু

লাকে আকাশবাণী ডিফু পিনিয়া ট্রান্সমিশন আলং কপিপিয়া যায় মেক্সিকে রৎকা পার্জুপনিক জিমা নন পেন চেথান মেক্সিনা পরফাই ট্রগরা মিনিট কেপা পর্ণালিতুম আসন আসন কাংদু কার্ডমালুন আর জুইক লংজি পরফাই ট্রগরা মিনিট থংকেপ্রা ফ পর্ণালিতুম নীলিলামথে আজাইমে কাংডেং আলং রুনমে বন কিলিং পি পেনলামথে আর জুইক লংজি পরফাই ট্রগরা মিনিট থংকেপ্রা সিরকেপা পর্ণালিতুম পিনিয়া সারলামথে আর জুহিক লংজি পরফাই ট্রগরা মিনিট প্লিকেপা পর্ণালিতুম আসন আসন কার্বি লুনবারিম আর জুইক লংজি পরফাই ট্রক্সিরা মিনিট কেপা পর্ণালিতুম পিনিয়ে আলামজি রাজাইমে কাংডেং আলং লংসিং টেরন লাপেন হেলভিলিন টিমুং পিয়াং বং চিহু চিপুট আর জুইক লংজি পরফাই ট্রক্সিরা মিনিট প্লি কেবা পর্ণালিতুম আসন আসন লুনচিতু আর জুইক লংজি পরফাই নার কেবরা মিনিট থং কেবা পর্ণালিতুম আসন আসন কার্বি লামার জানালুন আর জুইক লংজি পরফাই সির কেবরা মিনিট গ্রে ফ পর্ণালিতুম আসন আসন হিন্দি লামার জানালুন আর জুইক লংজি পরফাই সির কেবরা মিনিট প্লি কেবরা ফ পর্ণালিতুম আসন আসন ইংলিশ আলুন আর জুইক লংজি পরফাই কেবরা মিনিট গ্রে ফ পর্ণালিতুম জাম্বিলিয়া থন পুথাক লামজির আর জুইক লংজি লাপেন হেভালিং টিপি পেন লংকাম তেরন আখায়ালাম মপুথাক লামজির আর জুইক লংজি পরফাই কেবরা মিনিট থং কেবা পর্ণালিতুম আসন আসন কার্বি লুনবান আর জুইক লংজি পরফাই ক্রে সিয়া পর্ণালিতুম কাচে ফাংচুপি আনিং আরলো আলামথে আর জুইক লংজি লাপেন সুয়ার লো সিয়াং টং আজাই মেকাং ডেং আলং শিলা তেরাং পি লাপেন ফান্ডার তেরন আংবং চিহু চিপুট আর জুইক লংজি লাপেন হুনালি তেরন পি পেন লামজির আর জুইক লংজি পরফাই প্লিরা মিনিট থং কেবা পর্ণালিতুম আসন আসন ডিমাসা লিরমিয়ালুন আর জুইক লংজি পরফাই প্লিরা মিনিট প্লি কেবরা ফ পর্ণালিতুম আসন আসন বড়ো লিরমিয়ালুন আর জুইক লংজি পরফাই ফ পর্ণালিতুম রংরূপ আজাই মেক আর জুইক লংজি পরফাই ফরা মিনিট থং কেবা পর্ণালিতুম পিনি আসার লামথে আর জুইক লংজি পরফাই ফরা মিনিট থং কেবরা এসিয়া পর্ণালিতুম আসন আসন কার্বি লুনবারিম আর জুইক লংজি পরফাই ফরা মিনিট ফ কেবা পর্ণালিতুম লামজি রাজাই মেকাং ডেং আলং মোবাইল ফোন কে অত

0: pala.
1: Achithe giyuji dok dok ma mate isi digital kai nang kilepen gireng thumi mate revolution person se print media panang le thek long ek lo.
2: Ladak bangke electronic media lo social media lo lahai nang ke klang ajoi ni pen print media ke kithi ke dok dok pik lo. Non karbiang long ta pulonang itir 2011 12 13 laningkan ke thomalom ke karbianglong diphu pen jase met paper pak inkora trok troksido la sohut ke kachi hunglo newspaper po la so penamat si nonako social media nang langlo angke la so nang suntu chat non ke local paper ke pak pliphon nalo pak pliphota velo pak pliba sidolo la si non ke la so nanalo la si non la so kache pareng po bangta nilitum da sungge sungpik la so ge reng ye panke angke government advertisement of fancy dependency banga the hoilo se dei si ning dug bangke nilitum advertise nang pisita payment bang long le de titi la so lam pen ma si non paper print media ke reng ge sungru la so long la si jasemet ilike council si ta ke chari lo council la tum isi state bang central long ason si isi a percentage isi kapanong doneng hi polo say 1% pono 1.5% pono la si isi a scheme denglo pulo tangte tender ke call pendanglo publicity ki pi la tender ke call tender advertisement ki pendanglo ange mola so project along a ko on progress ko pima ha la hai long apan jo la so long bang pi un pute la ke smoothly ayak dami pen isi la dak government atom important pija samet council lo ilike dak importance pi pik nengi isi panong la the paper pen language culture ka cherap the pik dak athe karbi e paper atum si non karbi alam ka pachit han karbi alam pen si karbi alam nang ching thorji birta lo pensi karbialam nang ching thori birta lo pensi karbialam chibirti nang ji longji birta lo pensi chini karbialam kodak se paching thorna lang kodak se ko piklem na lang kodak phere me meang deng nang lelo dak se dak pensi nang klangi pulonang nili thekar nili tum 2004 pen ke klang 2004 ninkan nili tum nili ke klang cheng ke weekly hala so hut মুনে দাতুম আর নিয়ামেন চিনে উর্মি দুর্মি থেলাং থেমান পোলা শহর মু চিনে আর কয় থাং থাং থেরে পুচি নিনে সেটা নিউজ পেপার নাকে ক্লাং পেনকে লা বীরতা আলো নাং ক্লাং লো পু পেনকে মুনি তুম আচিকলো আর নি লা সো নাং লাং তাং পেন নিলি ইনিং দো লাং হা লা সো হুত 2005-06 আলম লো 2005 পেঙ্গলি থেকারটা দিল্লি পাদাম লো 2005-09 সেপ্টেম্বর পেন সহুত পেন কে আপিত কে চে থাং ল নীল তুম স্কুল পোপান এস কে ইউ এল সি গে টক কার্বিয়া ল্যাঙ্গুয়েজ কার্বিয়া প্রনাউন্সিয়েশন পেন আমাত সহুত কে পেপার চে থাং পিক পদ আমাত প্যারেন্টস তুম নঙ্গে কমপ্লেন কে বা নাংলি তুম স্কুল পু স্পেলিং সন্ত রহমাত নীলি সোমার কে এস সি এইচ ডবল ও এল টক তে দেন মা এস কে ইউ এল সি টক রং দি তিলু লাহে আলাম দা নাং ক্লাং ল ঠিক সো না থাকছে গ্রামার আলাম নং লাংল ল্যাংগুয়েজ স্ট্যান্ডার্ড নং ক্লাং দাংল কার্বি আলাম চিংলিত কয় লাস ডিফারেন্স নং ক্লাং দাংল কলস ওয়ার্ড আবং সে কলস লং সি এ নি কলস আলং রি সি কসো সি কিন পুলনাং আমাই এ এম এ আই এ এম ই আই সুমুনি তুঙে লাস বং কামাং হুদ এ এম ই আই পলতে কমিটি পোভাং সে নিলি তুঙে কি পুদ কার্বি লামেট আমাই বোধ কার্বি লামেট এ এম ই আই সে তো আমাই পোলোতে মিটিং বাজি পোলো সেটা সৌমনি কনফিউজন লা মন্দি তো পেনা আনং কে নে তাংল কার্বি আলাম পেনা আনং চান তাংল নন পুলো নাং নীলি মেথাং আমাতা কার্বি আলাম থে থিপ পিকলো পুলো নাং দাক নন কমিটি দুনমাই ফু রাব চুনবাং সাইহাম চুনবাং দিহিন রেবাং দিহি বাং চো রুম চুনবাং জোলাহন পেন দাং লক পেন আং লাম থে থিপলো আকিমি লাসে নীলি হল লা ইলেকশন আপনার কি লিখ পাশে ইলেকশন সে পুয়ে নীলি সোলাম দা পুদুন ল সোনা থাকছি আংকে পেনে এক্সাম এক্সাম দো পরীক্ষা দো

লাপন আপনার লিটুম আসন আসন হিন্দি লামার জানালুন আর জুইকলং টাংলো লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরি আপর পরফাই সির ক্যাবরা মিনিট প্লি ক্যাবরা ফ প্লেং টাংলো লাসি আদুনথু ইংলিশ আলু নাচাই মেকাং ডেঙালং কিচেং সি সিলিয়ন দিয়ন পেনকিলুন আলুন আর জুইক সিনাং আলুন আলাম থি বিকজ ইউ লাভ মি

লাপনাপর্ণা লিটুম সিলিন্দিয়ন পেনকিলো নালুন আর জুইগ্লং টাংলো আদুন্থু জর্জ মাইকেল লাপেন এলটন জন পেনকিলো নালুন আর জুইক সিনাং আলুনালাম থে ডোন্ট সেট দ্য সান গোস ডাউন

lapon apornang litum ason ason english salun arjui long tanglo laki akashwani diphu jaime kewang lake fm benalong pen megahertz pharu isira tokbora sirke news on air app lapen reis epalong pen sitaminang litum akashwani diphu jaime arjui long ji non studio ghoria por por phai kebra minute grip pho pleng tanglo lasi adunthu lamji rajai mekang dengalong jambilia thona puthak lamjir arjuik sina lamjir ki thanjia bang nili iliza teron pi to tangte arjuik sina jambilia thon ki karbia khayalong isi khayang thek mate khaya simbon karbia lam the jambili puke ijada jarong lapen athon puke aro mate kardon aro লাসি জাম্বেলি আথন জংজুং কে জারং কেবেক আরো আফানসি কিপুদাম জাম্বেলি আথন কে আরো নতেং এত কে চুমাংকান মাতে থি কারহি আহুসি এনচত লাবাংসো মান পেং কে থে দুং পুসিতামে কাইকি আমারলে এনজাম অডজাম নংজি লাপুকালি কিরিম কিবি জোকতা কিরিম জাম কিবি জাম জি লাপুসন্তা কালি রং আসারা হেমসি বিলং চজি জাম্বেলি আথন লাকে থেংপি পেন্সি কেসয় আথেং পি লাকে বেংবয় লাপেন থেংমু আথেং পি আরংসি এনাংজি জাম্বিলিয়া থন আরং পি আংসংসি কে বোজারু আবোসি কাপারডন আরো আবের চত কে বোলেং চিরি সো জন প্লি আন কাপারডন পাদু লবাংসো আথেং আরচক পি লাপেন রোপ্লি কাদো কাওয়ে রোফকে কার্বিকুর ফ ইংটি ইংহি তেরন তেরাং লাপেন তিমুং আফানসি কিপু ইদাম লাকুর ফ আংবং কেদো দন রাব আতেং ইসিবেত কেদো আলামতা জাম্বিলি আথন আলং থেকদামলং জাম্বিলি আথন লাকে আমান কিথে দুং মতে রং আলং আকলেং দুন ক্লেং সারপু আমান আতেং আনসি কে হক পিনাক আজকসি কেসয় কেরেট কেটাংলো পুসিতামে কেসয় আদিম পেন ওয়ানলংলে আমান আপেং পেন ইংথুম আর নেবেক নাংজি লাবাংসো কাংথুম কারণে আলং বুর কামাথা পেনচেংলক পেনাং কেক্লেম নাংজি আসন দোপি কাংথুম আহুত আপরম পুথি লাকে লুন বারিম তোমো বারিম পেন হেনলো জাম্বিলিয়া থন কেপ্লাং আলুন লাংদামলোতে কেচেং সি কে লা ইসি ওভে কচিং কি কচিং হন আসিম আফি রিচো তুম আরিদেং লেসি রিচো আমান কেথেক আমান আংথেক কেমান লাপেন আফিথু কেথক কিজির কার্ডম কার্ডি আংদেং আংহয় পাদোক আজক লা ইসি আধরম আসিম পামান পুসি কেথেক কিরে আতুম পুদাম নিচি কার্বিয়াং লং আনাত ফাক অক আর চক আতুমু কেচেং আংকুং আতেংকে ডক ইক সার লং রং পি পু ইনুত আরং আসার পেনাং আন আরং আল রিসুমার পাংরুম সি দীরচুমাই রং পি আফান ক্লেং সার পো বাদ সি জির কেদাম পাংচেং তৈলু দীরচুমাই রং

pi arong tin adon tin athekup barlon somdamsi idon inut jirdu nangji lapen dunde te rong isi rup isi pen beng plak pon pedo ponji pusi pachinilo labangso alam karjulong pen kache teron pi kamatha sungkrunglo athe alang tumahem su pinso ave abidi jut ongsi alangli barlon ponsi terang an dam hamlo sita hadak lapuanari somar angbong okorjang inu chethaklong si katherak pen nangka juilo dirchumai rongpi kacheteron piaphan rongphu rongling romkom rongrai rilo aphisi langroya kung damsi philippi puhang charbu damlo lapusona hud adung kedo thengpi irong chiru si thakdunlo nili henlo nangli philippi kache nili munit pen thengpi man tanglo nili munit angbong chedam unelo pini pen munida tum nili phan dengrali pusi chinipo labangso tumo pen thengpi thengphang pen karbia tum kachepho cherapo alamta ili tum chini phak ok archok atumo adunthu angkung didi alun atenke jirke damahut kleng sarpo dir chumai didi ingtipi pen ove chinki derlo didi dir chumai aning kachedok kachehang alam bang chethanhur penanghurlo riso chujun nithom aphita didi hemche lelesi apia puatu matha itlo kado kave didi aphan ripangchenglo lapu didi ke ove kaching ki akrong aron atang kiso chechak un esi chepathi lorlo hemtap angsong si didi kithi tang arpum longdamlo didi achiklepo sam ingti ke klengdun alangli klengsar pu penching wai si angjir pi kachiki moji aphan kumlin kisoji aphan aning chisiklo সয়বম রেডবম আহুত দীরচুমাই থিলত আজয়নে দিদিয়া কুমলিন সয় পাতাং হয়ল নিংবে সি সামিংটি দীরচুমাই আফান আমাং থেকদামলো দীরচুমাই আফারলো কেথান তেকাং আতেং সি সাম কুমলিন কে সয় পাতাংলো লাপেন আমেন ইরলো জাম্বিলিয়াথন লাবাংসো তুমো পেন জাম্বিলিয়াথন কে কাংহনাসিম পুইলি তুম চিনিদাম থারে ক্লেং লখন পুনিহাং কার্বিয়াং লং আরাত কাছি থান তুমো আতেংকে লখন তিমুং পু ইনুত আউসু আমহাং কে থেক নিফ আফি আচেতে জগলো হে মানুং আবিরিয়ালং আসার পিয়াবাং আচেতে পিপদামলো আচেতে কি পিপ আদিম আর্নিসি বেংবয় আরংবাংলো আর্নি দামলো লখন তা পারি সোলো লাপেন ক্লেং সার পো মানলো ওভিয়াং বং লখন তা ইনুত আনিম সু পিয়াফান আনিং কে হ্যাং আনিং কে দগ দোলো সীতা চেতং লং লেডেরলো কাছিকাক নাং আনিং কে অয় দো পুসিতা লখন আনিং কাসনসে আনাৎসি কাইকে তা আনিং দোদাম এ বেংবয় আরং পিপেৎসি লখন আনিং আরলো কেদো আকাং হন আওভে কাপাচিথানজি আফান আলন দোজত ল্যাংমিমি ইসি জাম্বিলিয়াথন সয় রেডলো লবাংসো তুমো আলং জাম্বিলিয়াথন আফান কাচিতং তে কাচবোচে রাবলং লে আনিং কে অয় আনিং কিদুক কাসনসে ইথেক কাসনসি আজকং কেলং ইয়াসিম পুসি পাকলাংদাম আদিম পেন আদিম জাম্বিলিয়াথন আফাই কে প্রেক্তা কাবেদ্যাত কালি নিচি কার্বিয়াংলং রংখাং আনাত কে রোপলি চিংথং আনাত রোথম লাপেন আমরি আনাতলে আরোহিনী আজাম্বিলিয়াথন সি কে এন লবাংসো কাছে প্রেক কে লংরি লংপাদং বং কেদো কাছারি কাছালম আকে প্রেক কেদো আপদ হাবে পি আলংরি কে হাবে কিথে কে এন জাম্বিলিয়াথন আলং বো মাইনো কাপারডন সি আরন কিলিং আলং রি কে জাম্বিলিয়াথন সয়লং লে কে এন লং লে আরন তাদু হাকুকো কার্বিয়াং লং রিচো আনপার্টা কিথে কিদিং আতুম আমিথাং আমানাসন আতেং সি জাম্বিলিয়াথন এন জাম্বিলিয়াথন চোমাঙ্কানা লং কে নাংবেক চোমাঙ্কানা লং রিসো এজাং আতুম পাং এ পামে পামে সি পনাংজি লাহাই কে লেক সোবাই মিরাপু হাই হুই ক্রং পাই পোনাংজি লেক পাই কম কে আলং দুং আলং সি কাপা ইজি লাপেন বোজারু পেন চেং লক লা আজন্তিন আবো আফান জকতা লেক লাপেন সোবাই আবুটুং সি পাই ক্রাই পো লাপেন চং নক চেং মুরি পং সি পেন আলন পিপামে সি জাম্বিলিয়াথন পার্টিং পন পো চেং কিথিপ আংদি আংদি পেন কে পন ক্লেং সার পো আরি দেং রিসো এজাং আনং তা থেকলং আরং আলন পেন চোমাঙ্কান কে কান হেম থেকু বলং কিকিম হংথর আরে আরে জাম্বিলি আথন এরেন পু রিসো এজাং আতুম চেং আংদি আংদি কে কান পাওয়াই কাংচেন পু জাম্বিলি আথন কে কিথি কে রেং আতুম আংবং কাপাচিতং ই আবাং মাতে পিরথে লাপেন চমারং আদন্দন বুসি কার্বিয়াতুম কে ক্রয়দাম জাম্বিলি আথন আলং কোয়ে বিক্রন

লাপনাপর্ণা লিতুম চন্দ্রকান্তাতে রং পেন কিলোনালুন আর্জুইক লংটাংল আদুন্থু শুভরামিং হি পেন কিলোনালুন আর্জুইক সিনং আলুনালাম থে বং ওই মির টাম্পে।

0: লাকে আকাশবাণী টিফু নন স্টুডিও ঘড়িয়া পর পরফাই ক্রেসি প্লেংটাং ল লাসিয়া দুন্থু নিং আরলো আলামথে আজাই মেকাং ডেঙালং কাচে ফাংচুপি আনিং আরলো আলামথে আর জুয়েক সিনাং
1: কারডম নেলিমেন কে কাছে ফাংচুপি নেলি রং লাকে বিথি লংস লংসে দিল লাসে নেলি ইথে ইথে নি কেথান কাকতো বাংকে লাপুল নেলি বাংকে লং অগাইথি লং কবি আগম পিপিনে লাহাই সিক্রেট হাই সেকে জর জর ল পেনেলি হেমাস্তর বাংকে আন হোটেল সে গিবি লাসে নেলি তোমা বাংকে নেলি বাংকে আফ্রাং লংসে পোতে বলছি বিকসে দল লাপেনকে নেলি বাংকে কবি আগম হাইছু জ্বর দুন পেন লাসে জ্বর ডিং উলো নেলি জ্বর বাংকে নিং কানকে পুরে ফোদা সোসে দেট হাই জীবন হিসাব লো তে হিসাব সে দেট সে লাসি লাহাই কাছু জ্বর কাছু লাঙ বাংকে মাথা দাম এ তে জয় কে লাপেন মাথা দাম এর পুলোতে সুমক্রুং আথে মা দা পাপেন সে দাম প হা জু সে হেম ছিল লো মানে হেম বাংকে ছি দু লং কম্পিক লসং সে দল লাসি নেলি গা মাথা বাংকে চাকুরি বাকুরি আবে পুলোতে লাবাংস কাছু জ্বর কাছু লাঙ বাংকে মাঝ স্তমে কার বিয়ারা তুম সামে চেয়ারলি নাংজি ইসি নেলি গা মাথা বাংকে দিফু আহিথি আরলো মা টাউন আরলো বাংকে কার বিয়া তুম বাংকে মাত্র হান কি জ্বর তুম লাপেন পু নন বাংকে চু মিয়া তুম পেন ছিউরি সাই সাই আমার নিলি দু তা কার বিয়া তুম দুলো হ্যাঁ সে ফ্রাংকে আবে পি নপসি লতা ইসি খেয়ে কাছি রাইমা পু নীলি গা মাথা দামা বাংকে হেদি লাসিলা কুলার কাছু বি পিপি নে বাংকে ইলি কার বিয়া তুমর ই ও নংলা পো বাংল নীলি গা মাথা বাংকে আথে মা ইসি ডিফু টান লং দু এট লো পোতে হেড পোস্তা মে কার বিয়া তুম ফান কাছে রাই কম সন সে দোপ লাসি নীলি বাং মাথা দাম লো আনু নু নীলি লংকে বাং তুম আনুস্তা মে এ নাং ফুকাং আধেক তুমি নাং চুরু কাং ল আধেক তুম বাংকে নাং ফুকাং তর তুম তা দু হে স্তামে লহাই বাংকে ইতুমি নিং ছিপ ওই এদার নাং জি আকি মে না আকাম আন বাংকে ইলি উন আন বর ই নাং পো সে নীলি বাং মাথা দাম বম কাই স্তামে হে তা বিশি কয় বাংকে নন বাংকে কার বিয়া তুমি মাথা থেকল পশি মে না দিম সে বিশি নাকি চো বাংকে কে অংল নন লানিলি তুম হোটেল লং পুস্তা মে কার বিয়া তুমি বিশিকে বাংলা থে মা পারক তুমকে বাং পারক তুমি তারে সেরল মাতি ননকে আমি না খেয়ে লং সেছি দাম পনিলি তুম বাং হোটেল কি দো বাংকে একদম পুচি রব চম কি থম সে দোলো মাতি আমি পারক তুম আন কে লং তুম হোটেল সে দাম পো আর লিং তুম বাংলি তুম লং বাং পো লাসি নিলি বাকে লাই আলাম কাদু কাবিয়া বাংকে ইল তুম্বর ই না ক্লেম পনাং ওসি নিলি হিন পেন বাংকে কি মাথা পনল লাসি ন নিলি লাম থিয়ে বাংকে লান সিং তনি কল কারডম
0: লাপোয়ান পর্ণাং লিতুম কাচে ফাংচুপি আনিং আরলো আলাম থে আর জুইক লং টাংল আদুন্থু সুয়ারলো আং টং আজাই মেকাং ডেঙালং শিলা তেরং পি পেন চিহু চিপুত আর জুইক সিনাং আলাংলি পেনচি হুচি বুট পঞ্জি কে ফন্দর তেরন তোতাংতে আর জুইক সিনাং

0: chi ni han sonang kar ju sita do anta ni thek thede sita o ni thek thede lu pusan pen po pathi dun hek lo pa jut dun kok lo la son lo hala dak bang ke
1: tante mu he jona li than pon lo nang li ke english alam pen si kaching ki dun la po la si kaprek alam pen kaching ki dun la pusan ta chok mani
0: ni bangla dak hem pen he di isi bang puji ke ni rajasthan ninkan ke thom ki do dam ke he ni lada ke do hut ke ni hindi alam de he di ningje thek paka ki mahala bang hindi basi tum ka ningje son thek thi ningje pla pla ani hada ke dam cheng hut bang na ing nek wik wik ni tum hindi he di ko pilo manang tum ke alang bang alam pinak lo ma di ing ge ili na tum ke jo pu half long lom ke ningje son si ningje pa oi pa ai na son pinak le me thang de he di ma bang na ching nek o ama phi che ma tha lo bang na ing nek pen lu pute me thang che paka re kon rong me mu lu pu ma he di ne hada hostelar dora peralo sutum bhan pusita hai ni nangla da kaning je chok chile puta ni phana kare ngo ni nang charli dunla ni ta isi fluency chupawang lang hindi alam anke alam ni tum india dead long sido kok ma didi lata kinang sot mati alam bang ke ama si ni lani kane thom hoda ke do ben ma hai di ni charli dun nangla da chok chi la ke la son sining je nei bra tuma pakare pon po ki willingly ni ta chupakare dun po ni mena pha in mani e pu im hang chupa jore mon tem is ni therak du pule bangla son pu kalilo nampa kare goi ni charli po ama isi fluency bang det ma thedi hindi ma english ma la hindi bang ke interviewers tum phanta chat alam pe na arjuta ni thagon pu isi confident a hemar lulu dam de ku pen ta imi thang phan do kok lo jong se la tum question ankar ju cheng le hindi alam pe nang ning je rong pu lo te ni hindi ben thagon bu bu bang ke ining ka chi sik pon do lo sida me hala tum bang hedi english pe nang arju rong ma ni bang english pen ching ki dun rong lo sida ining ka chi sik pon bang do lo da la son da do ta hai bang english pen le arju sita hindi pen thak rong tum ta he sita me ni ni ni me thang jung jung ka chi sik pon bang ke la lo jong si bang le hindi alam pen si nang star rong alam the nang kar ju he di la son pute hindi alam me thagon po ma english bolote puyalo la hindi bang ke ning arlo ka chi sik pon do lo
1: mesela ni nang li tan pa chini pon po tan te ni nang li la bang so sat lang undet pen nang li phan arpu ke kopiar pu sinai pek pon ni nang li tan pa chini ek jima
0: আর পুমানে নিতুম ভানন মাটকে পেনে নেলাং মাতি দি পোস্টিং নাং পিপেলাং মাতি সিদামে হালা আসাদলাং কি পিডুন জিহুত বাং এডভার্টাইজমেন্ট পাকলাং লং বাং গে দি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর গ্রেড টু IEDS আপে নিলো হে এঙ্কে লাকে মিনিস্ট্রি অফ MSME তুম আন্ডার
1: মেসেন লানি নাং লি পেন পেন আন আলাম থে চিংকি পন লং ল নাং লি কে ক্লেম কে দাম পথাক লা পেন নাং লি কোসন সি লবাং সো সাত লাং চপ উনুন জি ফান কাচার লি পন লা পেন কে নাং লি কে ইনু চবো চে তাং আবাং ফি পোস্তামে নাং লি লা আন আপর কে মে কচং ওয়াই মতে আপর কচো এন পেন নাং লি লবাং সো কে থে দুং UPSC সাত লাং জে প অনদুন কে মে পিক আন লনি ইলিতুম লং রি ফান মতে ইলিতুম কারবিয়া খাই ফান সি তামে নং মে সি নাং লি কে ওয়ান পি ল লা সি নাং লি ফান কে চোরো রে তাউন এ লা সি নাং লি ফান ইসি কচুনিং রি গাং তুং কে লা ল নন কে জিলাং ওয়ে তোম ফান মতে ওয়ে কিমি লাপেন কে APSC UPSC লাপেন কাপ্রে কাপ্রে কা সাতলাং কি পিদুন জি ফান কাচারলি বম আবাং ফু মতে আবাং ফি তোম ফান নাং লি হেন পেন কপি থান দুন জি মতে বিদি সরে নাং লি কোসন সি পিপা জার দুন জি লনি নাং লি থান পাচিন পরে জি মা
0: নিলি গি পু পন জি বাং কে নাং জং সি কাচারলি নাং নিং হাং লাং পুলোতে নাং সার পি মার পলা মা বে সার মার পলা মা বে দি এ নাং আর তা লে জং সি পার পেলে আকু নাং কাচারলি তা নাং নিং হাং পুলোতে চেখাং নাং নি এমেনা ফান হেদি নাং লাসো নাং মিঠাং ফান উন পুচি চিনি লোতে বর ইদুন হুর নাং পো আনু তিন আবাং ফুতিন সেটা এ নি সার পি মার লোলে নি কে নন কে কুসন লোমা পুরহি দুন জিতা মা লাহাই এক্সাম ফান প্রিপেয়ার জিতা পো বাং চে মাথা থেদে নাং পো নাং নিং কে হ্যাং লে দু পুলোতে লাদাক নাং বর ইদুন নাং পো আকো লাসো লং হেদি সার পি মার লো পুলোতে নন কে ইপি পোলং চে তো কক হুদা সন কালি লো মাতি দি ইপিনান লং চি দুন এড লো পট হালা ইপিনান আবাং নাং কা সাপোর্ট দুন বাং কে কে নাং স ইন আবাং মানে মানাং সার মার লো পুসিতা পি দুনিং তুং লাং পাতা হালা হে মা সর বাং আপি সো বাং কে সাপোর্ট দুন কে কে নাং স পিনান সোং বং চে সাপোর্ট সে রয় কে কে নাং স দি লাসি সার পি মার লো পুসিতা পিডনয় নাং নিং কে হ্যাং দো কক লাং মা পুরহিং তুং লাং পতে দি বর ই নাং কক পো সিতা কা বর ই বাং আবিসি বর ই থু জেট নাং কক পো হালা ওকর জাং ওয়েট হুড লাং রিসোমার ওয়েট হুড লাং পু পেন কে আকো লাবাং প্রেক থুলো হেম আর পু দো কক ল ইসোমার আর পু দো কক ল দি লাসো ফি পু সিতা কা বর ই বাং কে মানে a double chapa duk nang kok po a bc chapa duk pon jet nang kok po nang hem ta chilang pon nang ji osumar ta chilang pon nang ji la song bong si nang lu ta ke chilang pon nang ji pu bang ge di chapa duk pon nang kok po chapa duk nang po la si yong si nang ning ge hang do te chapa duk ngoi pu bang la bang phutin ta manon riso e jang tum jo pe

0: dodelang tum pisu en elang tum pusita hedi la tum pusita nang tum la tum ong mane un ong nang po
1: kalang
0: non matke family a kamatha pon thol hai avelang ma didi la si kipudam ji bangela pulokar biara ta phansita la riso e jang tum han kipudam kang tung bangke purhi rinti tha itum karbi itum ke komvik lang non matke di kili dun la si itum paprang dun vik nang lang abang putin sita ime thang pen che bor e pen hedi in chepa duk rinti tha ka charli nat bangle bc che focus ra hedi non school charli bom tum putami hala ke foundation hut pen le itum pu charli pon pa me pulote hedi pudam elote la so pathak thaklo mopu anasad lang long hai ki pidun alam the mahola dak nang kar ju hai sita he hala sut pen le nang basic knowledge le dopon bom charli pon bom lo pulote nang nang concept bang ke clear pon bom po mati a classing tu on clear pon bom charli ta charli me bom po la so posya bang putin sita to kaprek activity dopon noi la soda sita ka charli bang tene pon pe pin pen hedi itum kar bitum paprang onji phan ho ka hin na ta he la sa bang putin ta bor ihur tha la non lem riso e jang tum charli bom tum masar pi mar sar mar lo pota ar ta gi jum hek lang tum nang pu 40 an ta le le le lang pulote ka charli ta do ma ka charli ta nang ning hang pulote nang me thang che khang nang ni pu bang si nili bang pu dami tu
1: choro par pi kan lo ni nang le la po an rd ke dolam solang dora ra phan mate radio kar jora do ana phan sta me nang le la po an rd ke dolam the than pa jermi pon the ga pot la si anutina bang phu mate bang phi la pen gila radio kar jora do an tum sita me ni ge than pon alam the pu thak ali chu endon pu mate ni ge thana teng si anutina bang phu mate bang phi sta me ma tha pon pu pu si nili tum akashvani dipo hin ben sta me ning the pon lo la si ni ili tum kaching ki che than pon ang ji la pen ke nang li kai lam mo ben ka charli nang ji pu thak lai hoi ke che than pon ang ji ke dop piklang te ma po e phi sita me ili tum phan apor ki thik pita do aposinon ke nili apor ke choklo la pasan thek pon long la la pot ni ili tum pini kaching ki che than ke la pan le inton pon iklana
0: thank you
1: sonsuria sailed do pasame saiche open nangli dak akaswani dipu saihem anwang pen asonason than bachini pon thega pon nangli phan ansu se hirjume sitame nilitum hang pon lo lapen ke nangli hemtun isi phan same mesen me etpen ke dolong je phan lapen ke nangli france tame ki klem me ke dam me je phan same nilitum mate solang dora do an ahin pen same hirjume sitame nang pi pajer don lo lasi pini litum chinki je than ke lapan le ington pon iglana
0: karta
1: lasi pini ni ake ip non hejong UPSC asatlang ki unduna bang phi lapen ke jongdam me ilitum karbi anglong mate karbi akhai pen ke alangli helo kicheng si ki indun cheng bang philo lase pini alangli panching ki chathan ke lapan si kangton iglo kardo
2: lapona pornang litum shila terang pi lapen funder teronang bong chihu chiput arjuik long tanglo adun thu swar lo ajakong apu thak lamjir arjuik sinang lamjir ki thanjia bang hunali teron pi
3: আফ্রাংসে রেডিও নাংকার জুদুন কেদো আনা তুমা ফান আনতা কারডম নাং পাজির ইগলো পিনি নিলি সোয়ারলো আতুম কাছে সং আপুঠাক সে নিলি নাং থানপন ইকপ কার্বি সোয়ারলো আতুম হাকো পেরথে মিন্দার কাং ডুকপেন নন পুয়ান্তা কাছে সং আং ডেং ডুপিক কার্বি সোয়ারলো আতুম হেমার লো পেনসি কাছে সং কাপাং চেং আথিমা পিনসোমারা তুমপেন পাংবার দামলো পুলোতে সোয়ারলো আতুমকে হেমার লো আসাই লাপেন আনহান কি তুনপেন চেংলো আসন আমুং কাপচক প্লাং জি আফান আসন আমুং নাং পিক লাপেন সুং পিক লাসন সে হাকু আহুদ আকাই পেন নন আন আকাই আলং সেতামি সোয়ারলো আতুম কিসুং কিফো আমু কি দো আন পেন নাং চিপা জক বম মাতে নাং চেসং বম সে ওয়াং বমলো ইলি তুম কাদোকা বেতা চিনিলো কার্বিয়া খেয়া ফোরকি মোয়ালং কারেং রং ফারপি মাতে রং ফারপি রং বিয়া কায়া হুত কিসুং কি ফোপেন কাছে সঙালামু ইলি তুম থেক দামলং হুলা সোয়া হুত পারক রিচুয়া তুম কার্বি পি মারা তুমা ফান কাছে নেক কাহলো পিনাং আন্দোলো সেতামে রং ফারপি রং বিয়া বাংকে পারক রিচু আতিকেলা আতুমা ফান চেদান্দন দোসি চোকাং পেন আফু পুডাকসি কার্বি পে মারা তোমা ফান কাছে নেক কাহলো পেন চেপা জগলো সনসে কার্বিয়া ফোর কি মোয়ালং পুথত সেরদিহুন সিটামে মিথাং কার্বিয়া খেই আপিন ডেং সুম্পট কাসনসে কি থান পেন কার্বিয়া খেয়া তুমা ফান কিসুং পেন পাজগলো hula soa hut ser rihuna bang karbia kea pindeng sumpot padu vek nang

0: parsik pon si non iprang kiwang ji ke lahei huya ki sung pen ka chi song pon ji phan ka chi sik pon ke akinang sot lo lapu an si nili swar lo ja kong la pen swar lo tum ka chi song aphuthak ki thanalam theke kangton iglo kardom
1: lapuana pornang litum hunali teron pipen lamjir arjik longtanglo lakya akashwani dipu non studio ghuria por porphai kre sira minit thongke plengji dog dog lo lasi adun thunang litum mumbai ben kapachita vivid bharatiya jaimek arjik longpo porphai hinia por penang litum midday news english alam pen arjik longji porphai hinira minit kre pho pornang litum delhi ben le thot kapachita do pehar samachar hindi alam pen arjik longji lapen পরফাই হিনিরা মিনিট থংকে পর্ণালিত মুম্বাই পেন কাপাচিটা বিবিধ ভারতীয় জাইমেক আর্যু ঠুলং ইকজি।

লাগে আকাশবাণী গুয়াহাটি। বিওটার জুইটা কেথানপনা বাংলি এরন রংপি। ইডুঙা স্টেট অরুণাচল প্রদেশ অলং আর ভি কেজাং উল আপেনকে লংলি কাংরায় জক আসাম আনিহাং আংকাং কিসুমতি বিনাং দোতাংলো জসমেটপেনকে ধেমাজি ডিস্ট্রিক্ট অলং পটমি আনের লোপেন অরুণাচল আংলং আর রয়পেন নাংকিলি আলাং পেনাং আনাংকাং ইংলুম পনতাংলো জোনায় চিলে লাপেনকে জোনায় আরয় আলাং কে থেপেন লোহিজান লোহিতপুর দেউরি বেড়া বেঙ্গুলি অকলেন পেনপেন রং ইংকয় সোসে আংকাংলাং ইংলুমপন লাসনসি দিখারি আরয় আলাং কে থেপেন সুতামে জোনায় আংকাং রং ক্রেপ হসোসে লাং ইংলুমপন চিমেন আরয় আলাং কে থেপেন সুতামে পটুমি লাংরয় কেদন কারি পিয়া ডংডন এ ফার কে পারু পনপেন কাচিলেং আমু সাংনাং ককলো লাবাংসপেন ডিস্ট্রিক্ট কাচারি পন আর্মু অক্সু লাপেনকে এনডিআরএফ লাপেনকে এসডিআরএফ আটুম চেলাং পেটপেন সাই অর্পন বমলো ধেমাজি ডিস্ট্রিক্ট কাচারি পনা হিন পেন লাংবের সিয়াং ডিস্ট্রিক্ট আলং জাসেমেট পেন লিকাবালি চিজি আরয় আদুং আর রং লাপেনকে

0: কংথাই আদিম বারপি বারসু চিটি ইগ্রি বিজ্ঞান আরন পেন কি কিং কেরং বারপি বারসু কা চিটি হেমসু অলংসি বারপি বারসু চিটি নংজি চুচে জুঞ্জে আফ্রাং পেন বারপি বারসু দুদে রাফি সাবুন পেন ইরি চারসাম নংজি চুচে জুঞ্জে আফ্রাং পেন বারপি বারসু দুদে রাফি উসুমার আরি কারসাম আবি ইংহয় নংজি ইরি চিমি ইকেং চিমি কাইতা পাথি হেক নংজি লাপেন পাংথির এট নংজি বারপি বারসু কিদা মাহুত কিং অফ কালিতে সেন্ডেল চেঠো নাকি উসুমার আফান্তা বারপি বারসু কিদা মাহুত কিং অফ কালিতে সেন্ডেল কিথন আবি ইংহয় নাকি দো আনা উসুমার তুম অক্রান কাপি মেজি আফান বিজ্ঞান রন পেন আরি কাচার সাম আবি ইংহয় নাকি চুচে জুঞ্জে আফ্রাং পেন বারপি বারসু কিদা মাফি সাবুন পেন ইরি চিমুন আদা কয়সি চিচাম নাকি ইরে কাছি চামাহুত ইরে পং আন চিচাম নাকি
1: নাম কার ভেজাই মে কার্যুলং বমলাকে আকাশবাণী গুহাটি মহাবাহু আংডিং আলং পেন আদিনুকে কার ভেজাই মে কালং পেন পিনাপ কিরত কপরুপঞ্জিয়া পুঠাকলে পিনি পেন চিঠান পন এক মেক সিনা পিনাপলাকে ভোসি কচি ক্লো নিফাই থম কেপ মতাংতে কিজুত সিয়ারনি দুর্মিয়ারনি কার বেজাই মেঘলং পেন পিনাম নং লিতুম আপ্রাংসিয়া বাংকে আর্নি ভাঙাসন বীরতা আর্য ইগলং ইগজি বীরতা পেনা ফিজং পিনিয়া সার লামথে উপলং পেন পিনাম লেথত স্তমে নং লিতুম সার লামথে তা আর্য ইগলং ইগজি বাংসুদে না ফি আসন সন কিনাং সতা লামজির কিরত কপার জুপন পেনা ফি পিনাব লাকে ইরুই পেন এফং কিরত কপার জুপন স্যাং পিমার আংদে পিনালো বংশ আংডেং লংপেন আং নিতম ফান চিহু চিপুর লাম জিরসি রট পারচুপন ইকজি লাপেন কে পিনাবলা বংশ কচিহু চিপুত পন আংডেং লংপেন আং নিতম ফান জোয়ানি স্ট্রং ফার লাপেন কে লিলি তেরন পিপেন কচিহুত পন আরসু ও সোমারা তুম ফান কাপাথেক কাপারে লাবংশ পুঠাক মানে তুম চিহু চিপুত লাম জির আরজু ইকলং ইকজি বাংসুরের মাফি লুঞ্জে রাংডেং লংপেন পিনাম নাং নিতুম ফান পানসিং ক্রো নমিলা হান সেপি চন্দ্রকান্ত তেরা লাপেনকে জয়রাম তিসো তুমেন কিলুন পন আসন সন লুঞ্জির সিতামে রট পারজুপন ইকজি কার বিয়াজাই মেঘ লংপেন পিনাম কা পারজুপন ইকজি আলাম থেকে পিনি অপাঞ্চল লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আদুকে পিনি চিহু চিপুত আংডেং আলং পেন বাবলু সিং কাঠার পেন কে চিহুত পন লাং অক কাপাং রেং তা ইসি আলি কিদু আবেহা মাতাংতে ইসি কাচুখি ই আবার সাই তাংলে বাংস পুঠাক চিহু চিপুত আলাম জের আর্জুক সেনা লাবাংস চিহু চিপুত পন আলাম থে কাংথুর পনাবাং প্রদীপ রংফার

0: puthak si jasamek petpen jingki jingbai ponji tante ahok petpen langa ok pangreng aledu uma
1: aledu
0: kupuson lali ke dolam lama solam the pajer mida bema sab sabak thanje ma
1: ta thane ji ok pangreng aledu lam the bangke tum kadu bida theklong phromiglo bazar bithe ta da ok ta itum kilong sungkung de timan tune bangke labena ko ha bangka pre awar pensi tum lang ok wanang ko lusi itum da Asam long riba karbiang long malam seta la ok bang itu kepador un AC itu mesti teklong la si ok pangreng bangke itu akinang sot la pen ok pangreng a business bangke cihek panjang si cithan je pada economic sahin bana sab so dandam iksenante ciri siapu kri long yang si itu 1 feet per meter square ahi sab panjang si itu jogdam pusita itu ciri siyalong John Suri siapa paruget haman bag jogme তাই তুম অগসু থিল দেতি লসি আজাকি থিদ কগতি লসি তুম মর্টালিটি ফান্তাই তুম লাংপনি লসি তুম জন সুরি সিরা জন ফারু ফবাই তুম এ জগমি লানসি জগ চ নাই জি আরন টেক বেস তাই তুম থেকলং কে জগ ও তিদি ইলি তুম লং আকো কন্ট্রোল আলাম দ দুহেদি কি মর্টালিটি রেট বাই তুম কন্ট্রোল নে দেয়ার পসি প্রায় খিতিয়ক তো মানে জগ ও তিতি মানে জগ এক আসন দেতি লসি কি থে বাংতা জগ এক ল দসি এলা কি থে বাংলা আধাই নাই পজ আধাই ওদে তিতি পসিলা তুম থে দেখতে দে তিতি লাইলাম দল বা আন দাল তুম কম্পিটিশন দ কগতি আকো দসি লাং কে দা ইকোনমিক সে হিন আকা সব সো সিদ্ধান্ত সে না জন সুরি সির ফারু ফজং সি জগল পুলতাংতে নিঙ্কানি সি সিক্লো জং ক্রেনি ল নিঙ্কান সি বয় পিনি দ সিক্লো জং সির কেপ আন লে পাংরেং পামিতে লা 1 ফিশ পার মিটার স্কয়ার হিসাব জং সি পাংরেং পুলতে এ জন পেন কম সি কম স্টা আধা কেজি কে দই এনতে কিথি হিসাব জং সি জন ফারু ফথি এট বুসা জন সুরি সি কে রেংলা এনতে জন সুরি সি বুতে এ জন আবায়ন সি আধা কেজি থে দাং পুলতে নিঙ্কান সি আফিকে লা ইতুম লিন ফারু ফ ওকে তুম লই
0: আ হকলম ল
1: লিন ফারু ফ বলতে বজার অন সে তুম ফারু সিবেন জর পয়সা তুম সুরি ফকে আপকে বাং রাই ইয়া লাসি আর লে বাং কে দু ও
0: আনতে এ কথা আকে হাই সন লম নার জুসলা সাইন্টিফিক আর ওনা টেং পেন ই তুম কুপুসন লাং ওকে পাং রাই না প
1: সাইন্টিফিক আর ওনা টেং পেন বলতে ই তুম মলম পুখরি পেন হা বাং সাইন্টিফিক পাং রাই না পুখরি সিস্টেম লে কাপে ও একদম সিনিং লং লে ডিফারেন্স ইতুম নাথু বাবাং কে তুম কে থেক লং কে পুখরি কি হুত পুসি পুক
0: কলা
1: আনতা চেনাম এট কে নি তুম কাপরি হুত পুসিতা ফিস পন কনস্ট্রাকশন পুসি গেল মানে কি বুই নং জি ইলি তুম আবি নং এট কে
0: ও
1: লজি তুম পানুগ্রং দিতি পছি মু আলা অকজক এক পো কি হুত পুসতা লাংটা কে লাডন দা শিক্ষা ও বালাসন কা কন্ট্রোল সু সেটা সাইন্টিফিক হিন বেন্দাম ধুপতে রাতসং বঙ্গল দুলাং ইন্টেন্সিভ ফিস কালচার পুদো এক্সটেন্সিভ পুদো এক্সটেন্সিভ পুলো পুলাতে এলি তোমরা বুঝাস লুপ্লট চন্নাল
0: কালাং
2: লাপানা পড়াং তুম চিহুচুপুত আং দেং লং পেন পিনি বাবলু সিং কথার পেন কচুচুপুত পানলাম যে মতাংতে লাং অক কপাং রেং পুথাক আরু বমল লাবাং সলাম যে নন আনিকাং সাম পর ফাই প্লিয়া পর আসামি সালাম পেন বীরতা থিপি আরু পন্ডা ফিলে পুথত আরু পন্থুলনা

0: আৰক্ষীয়ে যোৱা শুকুৰবাৰে আগৰতলাৰ মহাৰাজা বীৰ বিক্ৰম বিমানবন্দৰৰ সমীপৰ পৰা ভাৰতত অবৈধভাৱে প্ৰৱেশ কৰা 8জন বাংলাদেশী নাগৰিকক গ্ৰেপ্তাৰ কৰে আৰু ফিফা বিশ্বকাপ ফুটবল প্ৰতিযোগিতাত আজি নিশা 10:30 বজাত ব্ৰাজিল জাপানৰ বিৰুদ্ধে অৱতীৰ্ণ হ'ব। এতিয়াৰ বাতৰি ইমানেই। পৰৱৰ্তী বাতৰি বুলেটিন বিয়লি 5:15 বজাত।
1: নাম জাইমে কাজুলং বামাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু লংপেন কার্বি জাইমে লংপেন নাম কার্যুবম পিনিচি হচ্ছে প্রধান রেঙ লংপেন বাবলু সিং কাঠার পেন কাচি হুৎপন লাঙা অ কাপাং রেংতা ইসি আলি কিদু আবেহা মাতাংতে কাচুখি ইমে আবে আসম তাতে লাবাংস কাচি হচ্ছে পুরালামজির কিজুর আংকুং আর্যুপনিক না
2: এন্ড ইন্টেনসিভ বলে দিলে তুম লাগ এরেশন দা পিদুন পো কো এক্সটার্নাল ফিট ইতু দা পিদুন এক্সটার্নাল ফিট মানে ইতু অকদম কিছু আন ইতু হংবেন সা কো পিদুন সি দিলে তুম হান পাংরেং পো হালো সো হিসাব এন বলে তে ইতু 3 ফিশ পার মিটার স্কয়ার হিসাব মে তুম উন বাং কাপড়ে গাদে ধা ফিলিপিনস আসর বা চাইনিজ তুম কে লান উন
3: আন্তে আপিনো এরা বাংকে ইলি তুম কুপিয়া অক কে পাংরেং সে ইলি তুম ফান আলে ইকিপি ওপো
2: ইলে তুমি হেন বেন কেলং জর কি কে তো লা নন থেকলং ফ্রং আই হিসাব রো অক লেবিও রহিতা বলে সাইন্টিফিক নেম লাপেন কাটলা তো বুকুয়া অক বলো বেন শ্রীনাস মেঘালা মেঘাল লাপেন কলা সাইপ্রিনাস কার্পিও লাপান কে ইতুম কমন কার্ফ লাহাই সি ইতুম কেলং থাকে জর কি লাপেন কো গ্রাস কার্ফ তো লাহাই কেলং জর কি লা কার্প পুয়া মুখাই ইতুম কার্পিও লং হাবার মলং কে কার্প পুয়া আজাদ বাং ইতুম কাপাং জর কি
3: ও
2: সি ইলে তুম লা জয়কে ল সিতা হালাপু মাগুর বিথে বিথা বলে তেল তো মাহালা আসাপ সু টেকনোলজি বা এনাম কক সিতা ইলি তোম লাপু ইনি থুলমুল হিসাব বলে তেল হাই অক মাগে হার্ডি ল তোম মাগে মানে থিদিয়ার হয় হয় আসি ল তোম মাগে পাংরাং দা জয়কে
3: তান্তে ইলি তোম হিছি কুলা ল আদর্শ ও পুস্তামে লাপেন এ কিলং তা সুংখ্রুং মস্তামে মুনের তোম মাগে নাম সাই লাপু সনং বংকে মাগুর অক তা হ সিংকি অক তা হ এ লাপেন অলম কে থাইল্যান্ড মাগুর পুদানাং ক্লাং তাতে লাহাই অক বাং পাংরেং সুংক্রুং
2: লা মাগুর হিসাব লা ক্যাট ফিস পর মুখা লা ক্যাট ফিস পর মুখা এল তো পাংরে কিছু মাংকে ইতু আসু গেলং সুংক্রুং ইতু ন্যাচুরাল লং মানে নে লং যায় সেটা ইতু অ্যাভেলেবল কালি লাসু মাগুর ভান আসু বা ফিজি ভান মাংকে সুংক্রুং বিনং ন্যাচুরাল ব্রিডিং লাতুম ইন্ডিউস ব্রিডিং ইতু লা ওভারপ্রিম কি পি পি নে পুস্তা আজা লাতুম রেসপন্স বিদে দিতি লাসন দিতি আলা ল্যাং আলাম দো কোটি আদি আজা গাদি ম আয়রন দো বা পিনে ইন্ট্রিনসিক ফ্যাক্টর আরলু হরমু ল্যাং লং পিনে ইসন বা কাবে আনতা লাতুম আতি বেন মানে লাসো ন জি পি ফেদে দিতি লাসি ইতুম মাগুর কে নে নরমালি ইতুম কোমানে ইতুম ট্রাই দে ট্রাই তামে মাগুর কে আপি বেনালু ইলে তুম এ পাংথেক্সি চিনি জি আপি ভান বদলা আপং থু বেড়তেলা মু আতি দাংতে আজি লাপেন আলু তোমাকে অবভিয়াসলি আভেল এলে তুমি লাস্ট স্ট্রিপিং টেকনিক সি তুমি প্ল্যান করি হ্যাঁ দাবি তুম ইসি হারলুং সো লং এন সি বাউ লং মানে লাঙ্কিতে রবে পিনে দিম সন লং হ্যাঁ ডাকছি তুম সর ও নাম লাপেন কো আলু বাং এলে তুম আপক ফ্লাগ ডাকছি হলো দেখ টেস্টিস দো হ্যালো সো টেস্টিস ইলে তুম লাফান কাপড়ে গা দিম লং তুম লাপু সর সি হ্যালো দেখলা সো আপু সি ইলে তুম দেখ আপুল বা আলাং লা হাদি লা আলাং হে আলাং সি তুমলা এ সোয়াতি লং মাগুরা তি লং সি বা মিলাই সি লাপু বোর বেং মানে তুম পু পিজো পিজো পিজো বেং সি তুম মিক্স নাই আন সি লা মিক্স জাত সি তুম ফ্লোইং ওয়াটার আইসি সিস্টেম সেলাম নাই জি তাপ লং সি লা সোয়াতি বি পো লা সোয়াতি লং সি আলা এক্সটারনাল ওয়াটার আইডি কন্টিনিউয়াস ফ্লো লাপু পকুরি লং নাই এরেশন আ টাইপ লো আপা আলাং চলার বই নাই মানে কিছু মন্দ কলা ল্যাবরেটরি লং সি লা তা কি
3: হালা আসু কেলং মাসে
2: কেলং সুংক্রুং
3: তেলা আসু দুতাং লো কেলং অতি মংসে পেনা পেনা পেন জনিন কেপ জনিন কোয়ে মানে পাগলং লগ লগ পদান্তে কি জকান তা মানে কে থেজি আংরিং দুমা
2: দু লাগে এলে দুমলা ক্যাটফিস কে লা তুম কে অ্যাকচুয়ালি কে কার্নিভারাস ফিশ পেনা তুম কি অক চুদে রাজার পেনা তোমাকে অক সি নাই লসে অক সু পি নে লাই সি চুজি লা তোমাকে
3: ও আতে লা বংশকে পাং রে কেলা না বাং কো পছন্দ
2: লা লা দা সং থাক থাক লা আসু কি লং সুং স্তলা সু পাং রে মং কে সিমেন্ট ট্যাংকি সিলাম সিলা দা হান জক্সি লা দা তো লো মে লাং বেনান বা গাবে আ

0: aklong tu pacam sob nang po la thak la tu mang kok nang chi adlo pulo te dak si tum fit bang piduneng la som la mege me bang klem philippines se sor bang klem
1: ante kubya ok a five si ke pangrang gi onglai loli tum lom ke
0: il tum lom ke ro oxy ong lo na tan ko grass carp itu ma pukhri ben chilang rai pen si tum jogne ji a sita isi lam lo jong se carp ang kha pangrang pulo te tum a taxi na tu jong se silver carp tum pi ampen ang bong phan ro pi মানে আং বং মানে এসি দো লাতো ফিডিং হ্যাবিট বিন লাতো ভান কে থাক দো মানে লা আথাক লেয়ার লং কে চো পান অক তুমাং সিলভার কাপ তুম ল লাবেল আং বং মলং কে চো পান তুমাং কে রো কাটলা ল লাপেন কো হালা আব্বে আক্লং বাং কে মেগাল তুম লাপেন কো কমন কাপ তুম লাতুম আক্লং সে চো পান পান লসি লাই তুমার এনজি বুলে তো লা থাক পেন লা মানে টপ ফিডার বটম ফিডার লাপেন হালা গ্রাউন্ড ফিডার লাদি হালা হাই তুমান বাং কে থাক দি বুলে তে 4:3:3 এতম থাক নাই লাসন অ্যাসিস্ট্যান্ট
1: আন্দে লাহাই আ ওগন পংরে লুলি পুতংতে আলা হতম কে চোয়া আন কুবি পিল লাপেন কোসন সে পিনা পক তো আপর লা পছন্দ মা
0: আপর হিসাব গিলা তুম কে ফিক্স দেরাতে মি চংসি দে তুম সিস্টেম বাং সাইন্টিফিকলি সি তুম ক্লেম জি বলতে তুম আপর তুম ঠিক দাছে মে আতে ল তুম সাপ্লিমেন্টারি ফিট জি তুম কি পিজি পরে দে তুম কি পি আ লা তুম ফুললি ল তুম ইউটিলাইজ উন মা নে মা লাস লাং ইন সি তুম আপর বি দাছে মে লা বাং কে সেটাই তুম হলা পান দাম দে পুতে এক্সটেনসিভ সি কি ক্লেম জি পরে দে লা বাং কে জয় কে জি মানে ল ওয়ান ফিশ পার মিটার স্কয়ার হিসাব পেন হ্যান্ডি লাজং সি ল তুম ক্লেম বলতে আন মানমাঙ্গে এক্স্যাক্টলি লব আন পিপে দাদা চক ইতুম ওয়াটার ম্যানেজমেন্ট ক্লেম নক পহলা যাক ন্যাচুরাল ফুড ইতুম পে অং দুন উন লাইক ইতুম কিচেন ওয়েস্ট পুদু মানে ইতুম পাঘর লং ধান আর পপিনে লাই কে বার্ড লাই বস্তু বং ডাইরেক্ট বার বেশি ইলং দিম পাংরুম সিয়া সাবসো ইতুম মানে ইস্ট ইতুম বেকারি ইস্ট দো ইস্ট পাউডার দো লাই পিসি ফার্মেন্টেড কুরু দে নাই লাসো ফার্মেন্টেড কুরু দে লতে লাসো লং আসাবসো থুজি মাদে দি আসো থুদার সি তুম হাদা লাংলং পিলো পুলতে লাংলং প্ল্যাংটন সমু খা তুম বং মানে চাটমি চটপ
1: আতে ইলি তুম নর মার কাছে নিকে অকলে পারেং লো পুতংতে ফি এ ফাসি আফ্রাং সি লাঙ্গি তাতে লা বংসু কি পিগে কো পান আকে মেল লইলি তুম
0: লা তামে লা ইতু এফ সি আর পুদো ফুড কনভার্সন রেশিও পু লা কে 4 এফ সি আর ইলি তুম লিন প্লি আপে কে পিদাত বেন লা সো ইলি নং অগ নং বাজি লাসন হিসাব দ লাসি লাতা পিমে লবাঙ্গে ইসি এক্সটার্নাল কস্ট ইনভেস্টমেন্ট দক বলাল কে হাদি স্টাই তুম লাদ লাতা ক্লেম
1: তান্তে পুখুরি কুপুসন কি হুনা জি আফাই দু ওমলা দা বিসারালাম কুপুসন পুখুরি কারনু কাং দাই এ কুপন আওয়ার থেনা জি মালা পুসন লাম দো
0: লাসন লাম গাবে তাই তুম লাং বাঙ্কে 1 মিটার বা 1 হাফ মিটার লান বাকি তুম কারনু বিদু বেয়ারসি মে আনুক টু অং তাই পান মে টু এ এতুম লাকে লাং দামনি গেলা পুখুরি লেভেল বাঙ্কে তুম লাং লেভেল বাঙ্কে তুম লাং দামনি আমি নগেন হাদি দশিলা 1 মিটার বা 1.5 মিটার মিনিমাম এই তো 1 মিটার কাটা দো বেয়ারছি কেমে
1: আনতে পুখুরি কি হুট আলং লিচং ওয়াই দেন
0: লংলি তুম লাগে হক ব্যাগ লাগে তুম আথে লাং সে পাং পেনিং এদিন পেনা
1: আহ
0: জংসি তুম আলং লি লং জংসি লাং খাং উনে দে দিতি বুলতে লাং সি আবেদে লু লাং ক্রেং হক ক্রেং হক বুলতে লাবাং গে আলে আবেদে পো
1: আহ
0: দশি আলং লি জয় কে পে তুম লাং জি বুলতে পুখুরি গোনা মা কি টেং জি আদিম বাকি হুট পর্ণুক জি আদিম হাদা তুম কে লাং নি আসন্দ লাং রয় দুমা এমা বাই তুম লাং কি হুত লাদা পুখুরি সালাম মে তুম লাং কোনা বেশি থাপ জি মা লাং তু কি হুত আসন সি জং সি তুম হুত পেন হাক লং লাং সি কপি লং ই পু জং সি তুম গার্ডেন পদে লাবাং এ তুম লস দে জি দাসি তুম লাং রয় কুং লং দুক পুলতে আকু না থুই তুম হুত নাং পো লাং রয় পেন তুম মেশিন পেন এন সি লাং পে জয় নাং পো লাং থাপ নাং পো হলো সো আপু খুরি লং লাং খাং জিমা উন এমা হালাগে ইতুম জকি বেঙ্গে লাং জি ফান কে ইতুম আলা কোনা মা লাদা পুখুরি সেলাম জে দিম হালা দাম সে ইতুম তিং জর পেন সে তা হা আক্লং আলং লি মানে মিটার শিরা এ বেঙ্গান বা হুচি হুলো সো আলং লি ইতুম এম সি এ ইতুম লাং পার বে সে ইতুম পপাং ক্লেং নেই লবান পপাং ক্লেং নং পো অং কে লা কোসন মা দাগ তুম চিনি জাজি তুম তুম ফুন আজাদ মা আমাতে লাপু কিতুম পেন লাপু আতা সন থাং লাপু চিনি রা আমা লাপু একদম হারমু ফাড়লে মি মে ও বুলাসন পুলতে লা মি ওলো লাসন সে কে নং পো আন সি তুম লাসন সে লাম লাং পার বি পেন তুম সে লাম পো লম সো পক্রেং সি সি নং পো বাবা ক্রেং নং পো ক্রেং দেন বে তুম আর বু নং পো জং সে চিন জে ফুন বো দে হেনু দাগ পো লাসন আলং লে বং কে তুম লাং পান খাং হুনে জং সে লাপু আর বু দাগ তু মানে বেং হিনি বা বাং বং চি তিন বাং চি বেং খুদ লাসন পুলো দে লাসন লং লেছি কেনাং লাসন হচ্ছে লাং পুখুরি কে মিল
1: লংলে সাংতি লাপেন কে লংলিং হান লং বাং কে মি ও গালি
0: লংলে সাংতি দন্তা এই তুম

লাভাংশ কাছি হচ্ছে পানালাম জেলা দেখনি লিতুম আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পেন আপ্রাং জিতামে কেরত কাপাচি তাক পান টাং নো কার্বেরিয়া মেঘ লং পেন নন অন্ধু বানকে লুন বান আং ঢেং লং পেন আপ্রাং সেলন জিরা জিং সিনাং কি লুন পন মেন সিং তেরন আলুন হলাম থে দামতাং আরানি পেন নন আন তেন্টে আর জিং সিনাং পিনি লুন বান আং ঢেং লং পেন আপ্রাং সেলন জিরা

লাপুৱানা পৰাং লিতুম গুৱাহাটী পেন কাপাচেটা কাৰ্বি আজাইমেক আৰ্জুইক লং টাংলো লাকি আকাশবাণী টিফু জাইমেকে বাংলাকে এফ এম বেনে লং পেন মেগাহার্টস ফারুই সিরা তকবরা সেরকেপ লাপেন আকাশবাণী ডিফু স্টেশন লংকে রটকাপার জিউকে দু আনা চাই মেক্সেটা মেনাং লিটুম নিউজ অন এয়ার অ্যাপস লং পেন আর জুলং ইকজি নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই প্লি রামনি থমকে প্লেং টাংলো লাসে আদুন্থু আজাই মেকলে দাম থু ইকলো নাং আদুন্থু ডিমাসা লিরমিয়া লুনকে রটকাপার জু আজাই মেকাং ডেঙালং আপ্রাংসি অশোক কেম্প্রাই পেন কেলুনালুন আর জু ইকসে নাং

0: kilokdu ak kilirdu pen rong alom banke la akilok se karbite mangna yi pum bojar banke la akilir he ki the ki ding homan la hormu banke sita me la kankoroy ki ki ke frank frank ki akrap se ke thonang nang mati non kapre ka diklem thu banke frank song kali lo non ke joy ulo la lang ki pipen la vermicompost ki pi organics ki pi la dawai ki pi palam ke jarvelo mati di stame la tum phan banke non banke frank frank ke akrap se thon thon mati akrap ke thon to te check pine ne hilli ki tukna lang aja ja du mati di
1: tan de la konkuroi pen han tharbu ke ki energy son break lang ma
0: break lang konkuroi bank la pine banke la han tharbu banke akrap thon vek nang gi akrap ke thon da frank frank le check pine person ga lilo nan ke ha pu adar niok edam pa len pa ding upusta me along le ki thegan ma अपुआ दर इदम चौक पोदर इदम चौक नियोक ए हेड पो है चेक नियोक है लसो दागला बाजार प्लास्टिक रे थुई तमे लतारा रे थुई तमे हिंग लॉक लॉक लॉक लॉक लॉक अजत सी नन बैंक के कि जो है सिस्टम में से ल सो लॉन्ग से बैंक गियर डन पो है
1: अनु चौक ए चोट
0: हम चलो नन बैंक के लतारा री बैंक लॉन्ग फोर ट्रक बैक पु हिंग डन पो है पेगेते रनसन है लंडक सी बैंक गियर डन पो लगे कि जो है मुचोरा बुद्धि ल सन से नन के क्लांग नो
1: तंति हन थरबो की एके अनु को नहीं मा
0: আৰু উনাং নি হান্থাৰ ইতালাচন এন চি থ্ৰক হে লাডাখ চি অৰ্গেনিক চাদুৱাই চাইনং হি লাহাই পিপ লাং পিপ আলা কাংকৰ পেণ্টে লাতুম বাংছে লাং চুচে থাকি চু বাংকে লাতুম বাংকে লাং আন মাগে পি উন পান থি দিং পল পান থি অং পলাচন হৰ পেনে লা পেন দোৱাই বাং তাকে আপ তো লাতুম বাং আপ নং চেট লাপেন লাতুম কে আথি তা দুগে দু উপ সীতা আদিন বাং দৌ এলে তুমি যৌ কয় আনলো রং দোকে ক্রি লো তুমি সদাকসে আথে বাঙে অঙরে বোঝালো রং লং মানে এলাকে লসন হলে তার আবার গান লং পেন হাদি লস হরমুস্তমে লুসাইং কয় লোসা ক্রেপ খ লোসা কেপ আলেন আলেন জিমতি মিনাং মে পিসেন লপেন মিঠাং যত্ন দুন লট পুলোতং তে লাগে আর সি সি সে তুমি আথে দৌ পর এডাং লিনক্রেপ খ মা লিনক্রিনের কেপ আহুত পেন বাদ দে তো দোল তুমি পান আন হরম দোল আমাং
1: আক্লিম কারচি হুট কে লালং লি আলং টং আমু কি বি পমা মাতে আলং কাপরে পাচাম বেন টং বর বে টং আমি কাপা ব্যাং জিমা
0: কালি লো ডাক লং লি আলং না সহিল লি লং সে হে মু থম থম আমু ফ্লি ফ্লি লসন হে নি পাছে হে লো প না সহিল লি সি বে লং সে ডাক দো পোয়ান কে লা ডাক সে লা তুম রং ফ্লি এলোতে রং থম বাগ বাঙে দো প এ রংলে থিলত সিটা হে লাসন জালো লা তুমকে লাসে খাইদা খাইদা বো দিং দা দিং দা বো সারটা সারট ও লা তুমকে লা চিকলো জন ক্রি হিনি বুস্তামে লা তুম হানকে জ্বর লজি ফুলতে হেডি হালা জ্বর বমলো ফুলতে আক হিলিকে প্রেক হুদুন থুস্তামে আর দুঙ্গা দুং এ দুন থু ফুলতে লাগে কাই কেটা লিগ লং বেয়ার পোলা সাকরা পোলংকে
1: পাকাম দুন থু বমি
0: পাকাম দুন থু বমি
1: তান্তে লা আমু কংকুরয় ফান সনসি আংকি আংকেট পেন গপাকাক জে ফান আসন আসন দুবাই কি আপ আসনসি ননলা হান্থারবু কি ডিং ফান্তা দুবাই আপ নাংলো মা
0: আপ নাংলো লতা আং ফার ফান গেলা বিতু লপেনলা কাপরে কাপরে কি চিং তুম হাদি তুম ফি ইং পো আথে কে কে আতিতি মা মুয়াবে আতিতি লপজার লহে নসি স দুবাই বান কেল কি মাত্র হার পো ফান গালি লকি জিং পাং নি মুন এ পেন কাপাক কাট লদাক লস রং পাব বন লং লে ফান চল রেকর্ড বাংকে লগে
1: আনতে আমু গঙ্গ রয় সনসি হান্থার বুতা আর বুতা চুমি আথি দা চুমি লব সনব
0: ও চুকে চুমি সিতা লাস হান্থার বু বাংকে ল কারবি তুমি এ হান্থার বু সন আনকে আবি হে লগে ল তুমকে পিনে বিদেশ পেন কে বাং হরম পিনাক মতি দি স হান্থার বু দিং বাংকে ল তুমকে আর বু ইংতাং হাম বন তা যাক তুম চু হে কাং মই পিস্তা মিল হাই চু থেক দুন ল তার লাগে পান চুমি রে রে বোন আর বো ব্যাংকে থে ব্যাংকুতে লাগে চুমি সেন হ্যাঁ আর ডি দা ডু
1: মিপিক মিপিক আলাম লো নাংলি থানা লামতা রেডিও নাকার যুদ রাদা তুমতা আলি নাং লং দুন পুবসি নিংথেল লাসি পুথত নীলি নাংলি ফা নাকার যুথু জিয়ালাম লাগে ফুরুয়া থে কারচে লাসি ফুরুয়া থে কারচে কে আফুলং কে থে পেন্টং কারচে ইজিমা মাতে আফুলং আসু পেন্টং কারচে ইজি
0: ফেরুয়ে থেকে গেলাসন হাদি আসাব সো কে কিসুম দু চেত লপেন ফির থেকে এ বাংকে চিপা দুক চেত নাই লসলাম হ্যাঁ ফির থেকে এ কে লংলে হান দেট তাহেনো লংলে সাং টি দেট তাহেনো এমনি কেলা লাংকুং লংলে হাদি লসন লংলে সে সাং টি পেন লংলে চিং উইসাই ইউসি বাইপো কে

0: নলাই মিথং অর্গেনিক্স প্রত হে বজার টাই লি তুম চু জো রং নিল ডাক আর লাইং থে তুম ফান পেন লিং ওই মানে ই এম তু মানে সন আর লাইং থে ডিরেক্টর টুম পিনেস তুমি অর্গেনিক্স লো প্লতে হেলো শহর মুখে হে লা তুম সে রিয়াব দ্যাট পোল আর তুম সে এন দ্যাট পোল কে
1: তাং দে নাং দি দোয়াই কি পিপে আফুরো ইয়া থেকে হং তিরবা তাং আই তানি হিথি লং পন তা আই তাং নিলা রং আমা লাপেন কি চিনজে থেকে তুম সি নাম পন দে
0: ও নাম পন দে
1: মি পিক মি পিক আলাম লো নাং লি লাপুসন আলাম থে রিডিউ কার জোরা রা তুম ফানা পাচিন নিয়ে পট পুথত নিলি নাং লি ফান আর জুইক থুলাং গাজর কে এ লাসি গাজর কে

0: nampon det
1: nampon det
0: mi pik alam lo nang li lapuson alam the reduce kar jora ra tum phana pachin ye pot puthot nili nang li phan nar juik thulang gajor ki e lasi gajor ki e kapang ching nang ji ge kuson la
1: gajor ki e talason gajor ke jatni du la tum ta ki ad do er sib do la tum ta gajor ke yong si adang thi oji plote hedi ke bai bang ke la tum ke asam ong ong me ong lo la pen la tum ke pen organics ta PO thing ai ta ne inki inka ta vele tum ke the la tum arong ta nem su umati la pen la so hor mang ke hala aki er tum bang plote la tum ke ingrup si an ki ding du ji la pen at ho ha tum plote la ke thi he kha gi la tum ke ja ni do la tum ta ko an ma li la long le pa tep un lo Langke vinil le pina mele tum ta jong se arve do simani kanson piang ni he arve ve pulote lage batai si hini ke spregan pen aap log san te pojal hai la pen lage kajor kati ki ji pulotang te lage achar company tum pen link kuri re pulote lage kati ki sita adang pinili achiri ta klem lo mati penang an jor lo jor lo jor ni an ke rat phana ke joy bag del asan horm penal lage nilipan agriculture pan se amunang pilo am stame er sipaja sang pilo dok pegaya chume pegaya lasan se amunang pilo jo yorone dal of hibang ki asar company ban da thang ling le ka do go vema kinki je thana vema na pomasi chiri phar bagdo ne lipu rong pasar ham lo non phi se lahai awar sai chini he nitum phanang thanda mele nitum ponji le asi kichodet phanla salad ke chu pine phandat ke achiri adang pikle muni nantani li losang ko yan se klem cha
0: nang li gajor ke ek apu amuar che det pen labang suwa klim tong alonga preki edam tu thuma
1: ali loge amuta
0: mate kar che lo ma tong apulong ba bang pin
1: pa ka pari lulason hela hanjang tumson kirik he pen la tumke amuta phe e ma ma ton mut tum pek lason ya na gajoram ke kicheng si ri ko pia mu ma ge pari lang lang lang po ya na na se la so hor mu ge pine mola ge nong han jang ge nong lason lo war pon pu de ja lo ge ge war
0: pu tereg nang ni pin
1: tereg ne lo ge nam se mu bab dup te bab pang hai la nu kirang su pen hai kang lu man war nam kang lu mu kan ma ge war un kar lu dun un kan ma ge thel long le po por pardon an lo ge la so hor mu ke la gajor ke
0: tanti puthot nilina arjuik thulang chiri sialong pen gajor linkon anlong iglo
1: gajor ke ongdung sedu thela tunga alin mange paklang dun da prang prote gajor ke ardor ru nonason ansion paklang dun ba akhelu pen paklang det paklang dun prote nilitu bangela dage andor kom hek la the hor mang do peg lage chiri si pen লিন ভারো ট্রক ট্রক্সি আন গাজর ডোলা তুমি আর ডি ডোপিক লা মূলা তেং লা দর বাংসি কোম্পানি তুম পেন সার্ট কোম্পানি তুম পেন লিং লে পুলো তে লা তুম বাংকে দাং পি বাংকে পান সেলারে রে রং আর লো বাংকে
0: তাং তে নাং লি পেন কংকুরয় কারচে হান্থার বো কি ডিং ফুরু ইয়াথে লা পেন গাজর কারচে আলাম আন দা চে থান নং লো নন আপাদু সি লা কে হিপি কারচে লাসি হিপি কারচে কে উপসনা লং লে লং সি কে মি
1: পি কারচে কে লা কে হিপি এ যা দো ইংলং হিপি বলে তে লা কে ইংলং লম সি লা রে দা জোসি এ পন পো মতি ডি লাগে আদাং পি ক্লেমনি আথে আং সুদো মতি লাসি এ পন যাই এনচল আদাং পি গে দিলি তুমি ক্লেম ক্লেম লো চিরিসি হে তে ক্লেম পামি প্লতে এলা বজার হে পি পেনতে লাসি আলে দো আথে লাগে কাং নিলি তুম চিরিসি আন এলো মতি চিরিসি আন এলো মালা কিলি গে বংসে সুমু আং সুদো পুস্তা হে কাপ্রেক পেন আবার সাই পেন ক্লেম নং পো হে
0: নানি তুম কার চে কেলা রঙা হিপি
1: রঙা হিপি দা ক্লেম লো লা পেন লা যং ঠুগার নো হিপি দা ক্লেম লো হে বজার হিপি পেনতে মাথারাম প্লোতে কার বে হিপি বংসা লে দু বজার হিপি কে লিন থং কে ফ্লিকে দিদি কে লা কার বে হিপি বংকে আচম সে গজর এচম পেন কে লা এচম চম বর ক্রাই এলং কে লা কে বয় সিবেদি মতি দি আসে থম কে পুরতে লাগে ইলিন সে ফারু সিরা ইনকয় মা ফারু সিগদাম লিলো লতে মখলা আংসুগিদো ফারমান লহে
0: কাছে প্রেকথি উলা
1: কাছে প্রেকথি উলা বেন আলা জাং থুগার নুয়া হিপি বংটা হলা বংকে পুথে আথে দো ল তুম বংকে লপেন কি ই নাইং কে পাছে হেলো নাই বংকে হে লকে কং মই হিপি পেন ল তুম বং আ সাবসু প্রেকচার ল
0: আতা ক্লিম সি কি এ পবো
1: হ ল তুম বংকে জাং থুগার নুয়া হিপি বংকে আক্লিম সে লতা পারি পো হে নার্সারি বনাই পো হাই বাই পো পুয়ার পান ফুট ফ্লি

0: mane la lo khoros do mati stame la koson lo for great asakuri klempa me te for great asakuri tum ateng an kini lita dolo he chung rat jok plot bang ari du jok plot bang hem kam klemon jok plot pen te bokter ai jir pi jir po tum stame han ki joy nang chudun long la pen nili pen than lo mati di la hi pi stame lego pola ki kek an kini li ki jor je det mati lage nang ni det mati la ki ke ke imon puno malin ke puno mai dang puno la hai mang ki bui ho po rat tum se ki pi po no la mang chi po no boyar ban la sona la hai la le mang ki
1: tan tin ani phan ni e sona lam na arjik thula nang li la bang so sa ya chu klem ben al li do la pen hem tu ni si je pang reng i avar sai du pu nang li ove ki mi to phan than pa chi ni ik ji ma
0: pa chi ni na ni li pa chi ni ge ji gang tung la la Uwege mitum sita me no na din no na kai manke sakuri ga don pet anu tin da long pet pe ka por hile du pusta me a dim se ga velo ma tin la hai ki ti me ti ki klem mangi ka thera agre det pen a dim le avi pusta me hem a dunga rai pusta me ka charli ma han dagle ke vang pen pusta me nang charli du nang po la dagle me thang hem dung pen pusta me e at hai vi pusta me bor i nang po hai charli pen pen nili mataram temps te mini non nili hem stabinili nili supino do dima por se do na ko hima se do hai la klemo lo la bag is ko sa ki ti pu no gela thoi the bong hom bu no la hai ta la simen bu sta long beng pet pet po chai nong hit pang wi po la dak se la thoi the bong hom bu english pen ke watar milon bu hai la hai la pen is ko sa do gwi sta mini li supi anke la pen brigrusa pu la hai var sai sta me da ke amit hang mala ta kitchen garden pu che claim u hai yo na son si la katu ve korti tum sta mi ka cho nam bazar ke har hormung simati la mithang hem dung ka cho claim pu anji phan yong si bor i pulo tang te no na din ke la khiti claim la pen bagan ke claim la pen la hai no avar sai bang ke puseni li pudem
1: tang te pini nang li pen asona sona han ki e karchi alam che than long po ninang ching duk piklo la pen nang li la ana sai ki ong pen se tami apor nang chi bi po ar nam le nang li phan an su se her jimin pa bilo na la pen apor alam ta duko ga po pini ili tum ching ki che than alam the ki la pu an le ing tonik kok lo na kardom
0: kardom
2: Lapuana pornang litum, rong rupa jemek ang dengalong. Long sing terang lapen hut bang pi. Dohomi ingling pi ang bong chihu chiput arjuik long tanglo. Lake akashwani dipu. Aduntu pinyasar lam te arjuik tha. Bamon po aan chutun an pone an ipone. Mate ning the the asai. Lam the keman. কার্পিয়া তুম কাছে থান বামন পোয়া তুমকে আর্নিলে থেকলং লেতে মাতে আর্নি সোসেতে আনছলং লেপ সিপু আন কিতু না হুট জংসি মেন মেন আর্নি ইংহুন বিনকুক আমাত আর্নি থেকলং লেটেত তাংতে আন ফুপা মেন লংলে সিপু মনিরা তুম কেমাং দা মাকাম ক্লেম্বম লো সীতা চুনজিমা চুনছেমা প্লেংজিমা প্লেং প্লে মা পু থেক থে পুয়া ফানসি কি পুদাম লাসি সার পালাম থেল বামন পোয়া আন চতুন আন পোনে আন এ পোনে মাতে নিং থে থে আসাই পিনি আসার লাম থেকে লাপু আন বেটল আদুন্ঠু লুন বারিমা লুনকে রটকাপার জুয়া জাইমেক আং ডেঙালং আপ্রাংসি সিনত রং ফারপেন কিলুন হানসোকে প্লাঙালুন আর্জুইক সিনাং

লাপোয়ানাপর্ণাং লিটুম লুনবাড়ি মালুন কে রটকা পার জুয়ে যায় মেকাং ডেঙলং আসন আসন লুনবাড়ি মালুন আর জুইকলং টাংল লাকি আকাশবাণী দীপু।

আম চিংবাই সাই আর জুদুলং ল চং কিমিয়া বাং পুলো বেলং বি পেন হারলং বি কে আক্লির ডনসুরি রন মাই কে দামজি সি বান্তা পেন বহত পেন কে বাং লাসিকো মাত সি রন কি দুঞ্জিমা পু আলাম চেথান সাই আর জুদুলং ল ইকলা পুসন হু চং সারপিয়া বাং মাতে চং আবান বাং থাকলুন ল বেলং বি পেন হারলং বি লে নে ফান নে পন পোলোতে নে দুঞ্জি লাপেন রন তামে হাইজি পুসি লাতুম কাচিংবাই আর জুদুলং ল সি পুথত আদাব আমেক প্রাংসি হারলং বি পেন বেলং বি লং কুমার লংকি আহেম পালে থুসি লং কুমার লংকি তা চং নক পা চাই দাম লাতুম বাহিনী তা আজো চং নক আতুম কাছিং কি আলাম আনিং চি বিশি চং সার পি পনসি লং কুমার লংকি আনচে পাডি সি বার লাপুসনসি তোয়ার দাম্বম দাম্বম আহুত মারলে আলং বি আতোয়ার চেকক আলং আরিমরং পি আফান চেতং আরিমরং পি তা হারলং বি পেন ভেলং বি আতুম চং নক অডিং দাং কেথেক লং পেন লাতুম রনমাইসি কে দাম পো পু চিনি লাপেন আফি মরং পি আবং আর জুদুন লো ও সুমারলি নাংতুম হারলং বি পেন ভেলং বি পু আনা চং নক ফুডাং কে কোনাৎসি কে দাম পোমা পু আর্জুল লাসনসি হারলং বি পেন ভেলং বি চেথাকলুন ল লা আকলি রং সুপি নিতুম আফান পু আন সুবা সুতি আলাং নংকে পাজুন নাঙ্গাপাচিং লু নাঙ্গাপাচিং থিনাং আপৎসি নিতুম কে আলার কি হুইজি আফানসি রনমাই কে দাম লাপেন পাভির ক্লুংজি পুসি পুলো লাসি পুথত আরি মুরং পি পুলো সুমারলি রনমাই কে দামরিনন লাহাই আলাম কে মোচে থান বম চেমুম বম তে চকজি পুসি বুদুনলো নাংতুম রনথামা কে দাম পেনতে হা মিরিং রং সুপি আদামাসার কাংথুরজি হালালে লাংদুন রং রা চালি দুনতে মেসেনজি লে পুলো লাপেন মনাংতুম আদামাসার চালি দুনরা কার্বি আসো কারবাক আসো আফান বাং সজুতাং থানতে নাংতুম মো নাং পরম দুজি হে পুয়ালাম সি থান দুলো লাপেন মো পির্থে কাংতাং মিন্দার কাংতাং তা হারলং বি পেন ভেলং বি কাপিনচং তে কাং আজুতাং পু নাংতুম নাংনং নাংথাং জুমে দুজি পুয়ারি মাতে আফি মুরং পি হানজির লো লাহাই আচং আনকে তোয়ার আখাত আথেং কক আজোলে পাটুকাং এডনন পু আরি মাতে আফি কে থান আতেং মাথাসি ক্রয়লো হারলং বি পেন ভেলং বি চং নক দো আনতা পাতুতে কাং এসি রনথামা কে দাম আলার মিরিং রংসপি আদামাসার কাংথুর আলং পালে দুনল লাপেন লাতুম আদামাসার আলং কাদ্দো কাবে আরন আতাং লাং দুনল লাপেন চারলি দুনল আদামাসার আলং বংক্রক হাই হুই আলন কে দো হেক দুনলংসি আনিং কাং সাম আলাম হারলং বি পেন ভেলং বি আতুম জির পোপো মিরিং রংসপি আদামাসার কে লাং দুন পেন নাংকাচিরু ইয়াহু তোয়ার নাং চেথান ল লাপেন মিরিং রং সুপি আবাসাপি আলং পেন নাংকে হাং আবং ক্রক আমু তা ওয়ান ল লাসি হারলং বি আবং ওয়েলং বি আফান পুলো ও জিরপো সুমফি মিরিং রং সুপি আসার থে তুম লাসো আবং ক্রক পেন আদাম কাংথুর আলন দোপিক লাপুসন সি লাতুম মিরিং রং সুপি পেন বাং বম আহু চারজুলো ওয়েলং বি আফান আরজুলো নাংসো আরলোসো মা পিনসো মা পুলো ওয়েলং বি আবং তা চে থাক দুনলো নে সো আকলেং সি কে সো আরলো পাও করজাং মির মির তাংলো পু থাক দুনলো সন্থত সি হারলং বি তা পুলো নে সো তা আকলেং কে সো পিন সো নন পারি সো তাংলো পুলো পুলো তাংতে ইতুম আপুন চাকি চকলো পট চেপা দন লো নাং পুসি মিরিং রং সুপি কেলাং দুন আদামাসার আংথুন ক্লেম লো নাং পুসি চেপারাইলো লাপুসন সি হেমলে রক পেন বং চিন আমু পাই বিরিয়ালং এ দাম সি আজো আর নি চকেন আর রং বাংসি আর চক থনসি সিংক্রেং সিংথি আপর বংনি বং চিন পেন দাম দাম আঠে নাংলং ল লাসনসি হারলং বি পেন ভেলং বি আতুম কাছে চাক আতেং পেন সিংক্রেং সিংথি নাংলে সি হারলং বি তা ভেলং বি আহেম আদাম আসার কে দামজি আফান আপায় আফান পাশিক পাদাং ল হারলং বি কে থান আতেং পেন আশিক আদাং তাং এত সি ভেলং বি আহেম কে দামজি আফান জেংতয় জেংনি পেন আদাম আসার কাংথোর দামজি আফান দাম ল হারলং বি আবং হা মিরিং রং সুপি কেলাং দুনাতেং পেন সিপং পেন লুমার পেন ভেলং বি আফান বংক্রক বংচিন ইংলে পেন চারদম চারদি পাংচেং ল লাসন সি ভেলং বি পেন হারলং বি আতুম কাচে চাক আতেং সি মিরিং রং সুপি আলং কে ক্লেম আসন্থত আদাম আসার আজুতাং আংদেং কে দোয়ান পাচক পন সি পাজু পন ল লাসি নন পির্থে কাংতাং আকায়তা আদাম আসার আজুতাং আফান কে হারলং বি বেলং বি আতুম পিনচং পিনথি তেকাং আজুতাং পুনন পু আন্তা কি পুদাম আলামথে দো লাপসন সি আদামাসার কোসন পেন সি কে প্লাংমা বাং আদামাসার আহুত লুনসে পো আতুম আলুন পেন তামে কাংথুম লাপসন দো আলুন পেন কপুসন মা থিহেক পেন কে লাপু হেলো সি

0: lapuson si lunse potum bang alun pen la adamasar ke plang aporoma puthake kangthumpo adamasar ingdeng pho do tasi ke chengsi polote neng pineng so ka chingki helo tasi la neng pineng so ka chingki ya bangke sorlo so tumsi chingki ponji lapen ladak bong khrokave bantave ladake hora langason si ponsi arlo so heyansi chingki dampo lasi neng pineng so ka chingki pulo পুথত নেং পিনেং সি পোলোতংতে বংক্রক কে পঞ্চেং লাকে কেহাং তাসিলা কেহাং ডেং এলং কপুসংসি জুতং কে ক্লেমপন মা পিনসো আতুম আওং আফান বংক্রক বান্তা বহত আমানাপেং ইংলেডেট আফি আওং আতুম কসংসি কিহুৎপন মা লাপুসন হেলো
1: ও মে সার আতুম লক সার আতুম পিনিয়া ডাব কে মে আরনি কে মে গে চকারনিলে এ প্রদাপ ডাব প্রদাপনি ডাব মে আরনি ডাব মে ডাব ইথিয়ারনি বরবা আরনিলে নাংলি অং কেংরি নাংলি নিহু কেংরি হরমাই পেন হরঠাই পেন আবং নাঙ্গা চেলে আঠে নাঙ্গা চেলেরা নাংলি পোহো পেন নাংলি সিপং পেন রেব না চেপাং ডুক মই না চেপাং ডুকে পিচিং আলাম লোমা পিচিং আং কি লোমা মা তাংতে নীলি ফিলি নীলি ওষা তুমতং সোপাং কি সোপাং খেট কে দোমা সোপাং ক্রিন কে দো জোন পাং ক্রিন কে দোতং লক হু কে দো লক ফ্লেপ কে দোসি পাংজি কে দো পাতে হং কে দোমা লাসি অং কেংরি নিহু কেংরি কি জু আফানতং কে কেবাং মা মা তাংতে লাম দং দাই কে দো কি দং দাই কে দো যা পেক চিঠি কে দো যা হজি ঠি কে দোমা মা তাংতে নন কে নং অপর কি সিম অপর চিলি দরডে আর এ দরডে তংকে রে নো চেপাং দুক মই নাঙ্গে চেপাং দুক মা মা তাংতে হিথি কে দুন বরবা কে দুন মাই কে দুন থাই কে দুন সি আহুর লে উন এ আর ডাক লে উন এ লোমা মে আতুম লগ আতুম নাংলি সার পেন নাংলি লার পেন হিরিসো পেন এজাং পেনলে আবং দকক আঠে দককে সেরো হর আসনরা কুমাং হর আসনরা মো গিখি হুত মো কেখান হুত কেখান চেনেম ই কিখি গে চেনেম ই আহরসন কি জুন আসন কে থেক থে দেলো লাসি আবং দকক আঠে দকক আক্রক দকক নাঙার জুনাং কক লো মে তুম লগ তুম অদে কারডম
0: নন পুঠত আমিয়ালন আতুম তামে আওং তুম ফান কাচে থাক দুন আলাম থেকে লাপুসন হেলো
2: এই অং আতুম নিহু আতুম জো আদাব কে মে জো আদাব কে চক আর নীলি নীলি সার প্যান নীলি লার প্যান পোহো প্যান সিপং প্যান নীলি সো প্যান নীলি ইঞ্জির প্যান রিসো প্যান এজাং প্যান বংচিন প্যান বংক্রক প্যান অং আং নু নিহু আং নু রেব নয় চে পাং দুক মই নয় চে পাং দুকে সুরি আলাম কালি হরো আলাম কালি এ নাংলি ফিলি নাংলি ও সা আতুমলে সোপাংকি কে দো সোপাং ক্যাট কে দো লক হু কে দো লক প্লেপ কে দো রা পাংজি কে দো কালি পাংহং কে দো কালি মাতাংতে হিথি কি দুনলে বরওয়া কি দুনলে মাই কি দুনলে থাই কি দুনলে আহুত কে লিউন এ কালি আদা কে লিউন এ কালি বাসান কে দোলে বাসুং কে দোলে কে নং অপরলে কিসিম অপরলে চিলি দরডে আর এ দরডে তাকালি মাতাংতে হাওয়ার চিঠি হাপা চিঠি জাপেক চিঠি জাহয় চিঠি তাকালি লেমা অং আতু নিহু

0: kengri niho kengri abong pen athe pen poho pen sipong pen rep nang chapang du moine pang du ongar nam tu niho ar nam tum ho de kar dong
1: lason si puthot a ong ta amealin tuma phan chithak dun thupo lata lapuson hello
2: ও মে তুম লগ তুম আহক লোটে মা নাং নিমে তামে নেলক তামে নাপেন নিশো তামে নিলিঙ্গির তামে নন কে কেসার লোটে মা কিক্রি লোটে মা মে গাইবাই লোটে মা নুয়াবাই লোটে মা চুতুন ঠেক ঠে চোদাং ঠেক ঠে চকলেম ঠেক ঠে চোদাম ঠেক ঠে লোটে মা নে নাং অং আতুম নাং নিহু তুম নাং কে অর্ডুন শিকে নাং পো নাং কে চান্দুন শিকে নাং পোলো সেতা নাং অর্ডুন নিং কে কুপি চং হয় পো মা কেকলেম ঠেক ঠে কেদাম ঠেক ঠে কেতুন ঠেক ঠে কেদাং ঠেক ঠে কি চিনি নে পংলাং চিনি নে কে ফের ঠেক ঠে কে থাক ঠেক ঠে লে কুপু সি না অডন ই মে মে না চান ই মে মে পোমা পি নে জয় মে পোমা মে তুম লগ তুম কারডম
1: লাসন সি আমি আলিন তুম তমে আ অং তুম ফান চি থাক দুন থুপো লাসো কা চি থাক দুন কে লাপুসন হেলো
0: এ জো অং তুম নিহু হতু বংশ আলাম লে বংশ কি লে পোয়ান নিং রি নাং জি মা পোয়ান নিং লাং নাং জি মা বাং নাং লি সু নাং লি ও সা তুম তা উবে আলং চেতং উদন আলং চেতং আরং আলং চেতং আজে আলং চেতং লাম বাং কাচে লং কি বাং কাচে লং মির বাং কাচে পা চয় ইয়াং থু বাং কাচে পা চয় নাং লি সু কে প্লাং নাং লি ও সা কে প্লাং জো পে দা পা জো জো পে দা পার নি নে অং কে ইংরি নিহু কে ইংরি নাং নিং রি পি দাম থা নাং নিং লাক পি দাম থা নন কে নাং তুম তা নিপু নিপাই তা হেন আসন হুরুই আসন সার তাং লো তাংলো মেক চে চার চে তাংলো নো চে চার চে তাংলো ক্লেম থেক থে তাংলো দাম থেক থে তাংলো রিসেলে সিকে নাং পো কেং সেলে সিকে নাং পো পুসি লানা লাম মানসি কেবাং লোতি অং অতু নিহু অতু জদে কারডং
1: লাসন সি পুথত আ অং তা আমি আলিন তোমা ফান চে থাক দুন থুপো লাতা লাপুসন হেলো
2: ও মে তুম লগ তুম পোয়ানা লাম তাংতে পোয়ানা কি তাংতে বাং নীলি সোকে প্লাং নীলি সকে প্লাং আতুম জংসু উবে লং উদন লং আরং লং আজে লং লাম চেলং তাংলো কি চেলং তাংলো এ মির চেপা চয় তাংলো জংথু চেপা চয় তাংলো পুলোতে কুপু জিলাং না অর কে না অর দু নাং পো নাং চান কে নাং চান নাং পো সেতা লি কার বিয়ে সোপুকে কার বাগা সোপুকে হেমফুয়া সোপে নাক হেমথে সোপি নাক হেমফুয়া সোপুকে হেমথে সোপুকে বং চেনা সোস চিপু বং কর সোসি চিপু মো নিং ক্রেং মো নিং থি মো আর্নি কে মে মো আর্নি কে চকারনি লে পুথে ডাক পিঠে ডাক পেনলে বাং বেলং বিয়ে তুম হারলং বিয়ে তুম পিনচং তেকাং পিনথি তেকাং বাং সোয়া রন বাং সোয়া তাং তেং পেনলে মো নাংলি সার পেন নাংলি লার পেন রিসো পেন এজাং পেন আকলিম পেন আংফার পেন মো জেং তয় বাং নাংজি মো জেং নি বাং নাংজি লাসি নীলিতা নীলি সো ফান নীলি ইঙ্গি রাফান চেপারে পো চেফালেং পো চেথান পন বম পো চেমুম পন বম পো মে তুম লগাতুম কারডম
1: লাসন সি আমি আলিন তুম তামে আ অং তুম ফান চি থাক দুন থুপো লাসো কে চি থাক দুন কে লাপুসন হেলো
0: ও অং তুম নিহু তুম পোয়ালা না রাম তাং থে পোয়া না কি তাং থে মো মে অং চলো চ অং চলো নীলি কে অর্ডন সিকে নাং জি নাকে চান্দন সিকে নাং জি মো আদাম তামে মো আসার তামে মো সার পেন মো লার পেন মো রিসো পেন মো এজাং পেন আকলিম পেন আং ফার পেন মো জেং তয় বাং পো মো জেং নি বাং পো সীতা মো কে হরপো আলাম চট হরলাং আলাম চট দেং আলাম চট রং আলাম চট মো উবে লাং চালি লাং লাম দো কক তা হাই কি দো কক তা হাই প অং আর নাম তুম নিহু আর নাম তুম অং রিচো তুম নিহু বাং নাংলি নিসার পি বাং কাপোচে আপে কেমে বাং কাপোচে আরি কেমে বাংস আপে আরি বাংস আপে আমা নীলি সিম নাং বিতে কাং পো সাত নাং বিতে কাং পো লা নীলি কেওয়ান আহর বং লে পুথত পুথে আদা পিথে আদা আর নাম লে নিপু পি ইগনন দে অং কারডং
1: লাপুসন সি আ অং লাপেন আমি আলিন চেপা দাম তাং এডলোতে আ অং আবাং বংক্রক আর নাম পো বংক্রক আর নাম কিপুকে লাপুসন হেলো
2: দে আর নাম কে মে আর নাম কে চক আর নাম জো পেদা বাদা পেদা বা নি হিথি আর নি বরমা নি মুলং আর নি মুসেং আর নি এ লাসি জো কার্বি কেরায় আর নাম কার্বা কেরায় আর নাম সু কেরায় আর নাম সু কেরায় আর নাম এ জো নাং সুকে প্লাং নাং সুকে প্লাং এ লাম কি কে বরলং লে লাম ফং কে বরলং লে সুপং কি কে দলং লে সুপং কেন কে দলং লে আবুর কে বরলং লে আক্রেম কে বরলং লে পি আর জে কে লিড নাং জি পো আর জে কে লিড নাং জি সি জো মো নিং ক্রেং পর মো নিং থিয়া পর মো চেক লো কার লু হুত এ নে মে তুম নে লিন তুম বাং আসার পেন লার পেন হাবে পেন হারেন পেন রিসু পেন এজাং পেন বাং জিং তয় গা বাং জি জিং নি কে বাং জি তিকু কো দলং লে তেমাং গে দলং লে দে আর নাম দে আর নাম ওই ফুকে থে ওই ফিকে থে ওই সুম গে থে ওই সবাই গে থে ওই মেন গে থে ওই নি গে থে ওই পুথে আদাক ওই পিঠে আদাক ওই সুম আদাক ওই সবাই আদাক ওই মেন আদাক ওই নি আদাক লা আদাক নাং পি লা হাক নাং পি লা তুর নাং পি লা আদাক নাং পি জাকং লে নাং পি

0: Orang le nang pi, tirpi le nang pi, terpong le nang pi. De nanta, oi pi mukrang, oi pu mukrang, oi long mukrang, oi hang mukrang, oi pi cakrang, oi pu cakrang, pi cakrang get he, pu cakrang get he, pi cakrang gang tang, pu cakrang gang tang, oi jor mukrang, oi bi mukrang, la dak nang pi, la hak nang pi, la jakong nang pi, la horang nang pi. De nanta, oi pi rachenja, oi pu rachenja, oi we rachenja, oi che rachenja. Oya hemari, oya hemakrong, oya verandi, oya cherandi, oya verandi me, oya cherandi me, oya verandi klar, oya cherandi kar, oya pirakunta, oya pidakunta, boche nang hempu, chongtung nang hempu, rangting nang hempu, mitik nang hempu, boche nang thanunon, chongtung nang thanunon, jo nang so tumphan, jo nang so tumphan, de arnam, e lasiju, pirtike ruritik, sininke ruritik, e mukar biasu, mukar bagasu, nang sukarai arnam, karbi kerai arnam, karbagarna kerai nam surai pame deyar nam
1: non puthot kepatinia phi polotangte puthot angdengke ajo arni kepha labangke bongkrok pumthom angdenglo ajo arni kepha polotangte ilitum adama sarkang thurjia phan kopiarni kopia cheklo labangso kachithik damjia phansi ajo arni kepha pulo silaso angdeng tame bongkrok banta bohot amana pengdo ko kopasi lasi pupu lama saratum kopusonsi kaching kiponma aongatum kihut lapuson helo
0: Meyatum, mesaratum, loksaratum, pini barmea dap, barmea nile, dap mea ni, dap mea dable, onga kengri, nihua kengri, abong pen, athe pen, puho pen, sipong pen, nangli sar pen, nangli lar pen, kardom nangapale, kardi nangapalera, red no japangduk, moi japangduke, piching alam loma, piching akiloma. Nili pili, nili osa tumtong sopangki sopangket ke dosi lokhu ke do lokplep ke do loma ma tangte nangli sarpen nangli larpen tong lam kongkai ki kongkai ke do loma e jo non ke nong por ke sima porsi chili dorde ar e dorde loma e ahut ke leun e adak ke leun e tong onga hem ni hua hem basan nanga che hang basung nanga che hang loma me tum lokatum e bongkrok dokok la the dokok si chumang mangge thekthe det jumang mangge thekthe det la si charjunang kok chethanang kok lu me tum logatum kardom
1: la son si amialin tum tame a ongatum phan chethak dun thupo la so ka chethak dun ke la puson helo
2: e jo ongatum nihu tum surya alam kali bharo alam kali nilisar penle nililar penle lam kongkai ke dokali ki kongkai dokali nangli phili nangli osa tumle sopangki ke dokali sopangkya ke dokali lohu ke dokali lokle ke dokali pangji pute panghong pute ke dokali nonke nonga por nonke sima por chili dorde kali are dorde kali chubang ning pika chinki ning so ka chinki niso putha nimuna putha sim nang bitekang lo sab nang bitekang lo sim nang ki bidu na phi sab nang bidu na phi ne ong atum nihu tum nang ordon te nang chanon te chega son in hin son no ga son peng nu son phong e ke doji phong sen ke doji nang ordon nang po nang chanon nang po ong atum nihu tum kardon
1: কার বিয়াতুম আদামসার কপুসনসি কাপিনচং মাপু পিনি ইংদেং ইসি লানসি কাংতন পুঠত ইংকুং হিনিয়া লংলে ইলিতুম আরজুক থুলনা কার্ডম
3: লাপোয়ানা পোনাং লিতুম পিনিয়ালাম জু রাজাই মেক আংদেং লং ইংকুং সি আদামসার পুঠাক লামজু কেথান আরজুক লং তাংলো লাকে আকাশবাণী তিফু কেনাং সৎ কাপাচি নিয়ালাম জের আর্জু ইকথা মো ফিয়া কায়া হুদ রেংডক রিং নি পেন কে দুলং জিয়া ফান নন পেন আসা পাসাপ দিহিন কাবিরতি এ বিচিং হয়নাং জি দিহিন কাপে দাম কাছে রে থে গা তুমসি বিরতি থেক চটচি লাপেন কাবিরতি পেনসি কাছিং ঠুরা তোবার ডুন উঞ্জি আহক লাপেন নিং কাছে ঠেকলং আপেং আলংসি দিহিন বিরতি দাম নাংছি কাবিরটি পেন হেলো আতিরি কে মানজি লাপেন আতিরি পেন হেলো মেথাং লাপেন ডেট কাছিং ঠুর ইজি লাং হেলো এ প্রাণ লাং হেলো এ চেঠেলো লাসি লাং পাচে হো ইক দেট্রি কিজুন আলাং আর নিবাংতা মিনিট ফ পেন মিনিট কেপা পর আন পার্কলক পিমেরা পুঠত

আদুনটো উস্তাদ আহমদ হুসেন লাপেন উস্তাদ মোহাম্মদ হুসেন পেন কিলুন আলুন আর্জুইক সিনাং আলুন আলাম থি সাবন কে সুহানি মৌসুম।

লাকি আকাশবাণী দিফু জাইমেকে বাংলাকে এফএম বেনালং পেন মেগাহার্টস ফারুই সিরা তক বড়া সেরকেপ লাপেন আকাশবাণী দিফু স্টেশন লং কে রটকা পারজু কিন্তু আনা জাইমেক্স তামিনাং লিতুম নিউজ অন এয়ার অ্যাপস লং পেন আর্জুলং ইকজি আদুন্থু ডেড লং রিচিং হনলুন কে রটকা পারজু জাইমেক আং ডেঙালং আপ্রাং সি হাওয়ার কেহাত কে সি এস আটুম পেন কিলো নালুন আর্জু ইক সিনাং আনুনালাম থে নিফার মান কাছে হ্যাঁ।

আদুন্তু নমিতা ভট্টাচার্যা পেন কেলুনালুন আর্যিক সিনং আনুনালাম থে নিজান নদীর ঘাটত।

man ne PCB po do la so PCB bank ne just half person a join ne pelsi ne li long do de da lo ke long bank ke ne li ke AMC si ke long do Dibrugarh Medical College si long do no se ta half mark a join ne pelsi ne li long do de da lo pen la so tro pelsi ne fan course BMS long se ne first rank long se do don lo ne kilo don check vai BMS copy lo ne thak na chi ne ne hodak dam lo just admission kuri da moi pulo ke nitum juntu a college ke lake Jalukbari sido Jalukbari Guwahati enke ne ta first time la Guwahati Jalukbari long damlo enke BMS po BMS mane kopilo neli ta panchini oila hoso admission ka kuri dam hosi neli phanang than lo je BMS mane Bachelor of Ayurvedic Medicine and Surgery po enke neli ta ko arjuthulo la dakti chartom phanje medicine and surgery sar nitum surgery ta doma কোস নি মানে নিনিং হাং পিক যে সার্জারি মেডিসিন লাহাই নাট মানে কি সো কেলাং হাই আপ্রাং বেন্দা নিনিং হাং দু পিক লাসি নেলি হুলা সো পেন্দা দাম পেন মা ডাইরেক্ট নে সার্টো ফান্সি আর্জুলো যে মেডিসিন অ্যান্ড সার্জারি তা দো মা সার পো নিতুম সার্জারি তা ক্লেম মা ও ক্লেম পো চালো মা ও মা নিনিং তা হাং পিক লো এনকে নেতা এনকে লাসন সি ফার্স্ট ইয়ার নেলি পুসি চার্লি দুন বমলো হু সো তাকো ইনিং ডাউট লাং আকো নে এমবিবিএস ফান এন্ট্রান্স এক্সাম ফান আকো পিদুন টু নেই মা পো চালো আমাকে আকো সার্ট ওফান আর্জু থুলো যে নাগনে নি তো কোর্স লং মাতা মেডিসিন পেন সার্জারি দো এনকে লাকে মনে তুম চিনি ও এলা সে নাং লাসন কালি লো নাং কে নুট কি মেসেন আলু সো ট্যালেন্টেড আলু সো পট নাং লাসো পট কোর্স চালি রা ও ইন ফিউচার মানে নাং চে এক্সপ্লোর নয় মনে তুম চিনি বা আবেলা মা লাসন সে নিফান ইনু সার নিফান অ্যাডভাইস নাই পিলো আমেন মা কেন এলো হে তা নে থ্যাংকফুল পিলো সো সার ফান লাসো সার অ্যাডভাইস পে মানে তা মাথালো মনে তুম MBBS তো লাসন কে দোপে তো ঠিক আছে একদিন না একদিন কে লাসো যন্তু আ কোর্স কে মিউনি তুম চিনি নে পো নে পা চিনি দামি পুসি নেলি তা লাসো পো মানে ইনিং চি কন্ট্রোল পেন্সি নেলি সন চার্লি বমলো এনকে লাসন বেসি নেলি পড়ি বমলো ইন্টারেস্ট বমলো এনকে নিতুম ফার্স্ট নিতুম দা সেম লো মডার্ন মেডিসিন চার্লি নেই এলোপেথিক পেন আয়ুর্বেদিক তা সেম লো ইকুয়াল লো নিতুম যুন্ত এলোপেথিক চার্লি লাইক ফার্স্ট প্রফেশনাল লং ফার্স্ট প্রফেশনাল পুসি পুপু ফার্স্ট প্রফেশনাল লং নিতুম অ্যানাটমি দই ফিজিওলজি দই পেন বায়োকেমিস্ট্রি লাহাই দই লাসোপতকে নিতুম আয়ুর্বেদিক পেনকে শরীর রচনা পুসি সাবজেক্ট ল শরীর রচনা মানে অ্যানাটমি ল যুন্ত এমবিবিএস তুমটা ফার্স্ট ইয়ার লং চার্লি লি আমেনকে অ্যানাটমি পুলো কে সেকেন্ড বাংকে শরীর ক্রিয়া পুলো শরীর ক্রিয়া বাংকে লাকে ফিজিওলজি লো যোনটো নন চার্লি বম এমবিবিএস তুম ফার্স্ট ইয়ার কোর্স যোনটো চার্লি বম নিতুম দা সেম লো শরীর ক্রিয়া পোল এনকে লাদে সে এনকে বায়োকেমিস্ট্রি তা ফিজিওলজি লং সিবাং জুইপ এনকে নিতুম তা ডাইসেকশন দো মনিতুম লা চিনি ওই লাং যে নিতুমা কোর্স লং কোসন সি মানে নিতুম আয়ুর্বেদিক তুম কোসন সি সার্জারি করি ল লাই চিনি ওই লা তা তাহু দাকা চার্লি আছে চিনি ল যে নিতুম ডাইসেকশন তা দো নিতুম একটা ডেড বডি প্রিজার্ভ করি পো লাদাক সে নিতুম চার্লি পো যে লাকে একটা অর্গেন লাংস ল লাকে হিউম্যান বডি ল লাকে লিভার ল লাকে একটা অর্গেন ল মেল ফিমেল অর্গেন ল পোলাসন যে ইতুফান দা শিক্ষণ নাং থানব দা পেসি তুম তাকে ইন্টারেস্ট দবম ল ও কালি লাতা একটা পেঠি মানে নিতুম কম্পেয়ার ওনে ইজ রিলিজিয়াস পেন যত কম্পেয়ার ওনে এনকে লাসন সে নিতুম পিনে বম ল গে ফার্স্ট ইয়ার টা লাসন সে দাম জুড়ি ল সেকেন্ড ইয়ার টা আকো বাং থলো ইন্টারেস্ট ল ফার্স্ট ইয়ার টা মানে আর নাম আহির জুমে পে নেলি মার্ক টা মেসেন ল নিলে তা পড়ি তানে মানে কনসেন্ট্রেট পেট ল যে নাংনি হোজা ইসিবে সিমাথা নাই ইন ফিউচার মানে নেমুনিত ফা একদিন না একদিন এক্সপ্লোর বেজি ফুফাজি নিলি তা এনিং চিবি থিপেন্সি চার্লি বম ল কে পাস দিল ফার্স্ট ইয়ার পাস ল সেকেন্ড ইয়ার বাং ল কে সেকেন্ড ইয়ার তা ডাককে যুন্তু লাতুম এমবিবিএস তোমার কোর্স লাসে সেম নি তুমি তা কোর্স দল লতা ডাক ফার্মাকোলজি দল নিতুম বাংকে ফার্মাকোলজি বাংকে দ্রব্য গুণ আমেন নিতুম ডিফারেন্স চকল তা কাচারলি নেই কে নিতুম মডার্ন মেডিসিন পেসি মডার্ন আব্বুক তা নিতুম চারলি নেই কম্পেয়ার করি নেই নিতুমাসি কে সুংথু বেশি কজ এমবিবিএস তোমাকে অকল একটা বুক যে ফার্মাকোলজিতে ফার্মাকোলজি গাইনি বলতে গাইনি বুক সার্জারি পুতে সার্জারি বুক লো সেটা নিতুম যোনটো আয়ুর্বেদিক তুমাকে লাপেন কম্পেরিজন করি নেই আবুকটা লাসন থট সিস্টেম দল কম্পেয়ার করি করি পাছে চার্লি নেই নিতুমাই ডাবল কষ্ট ল লাতুমলে সেভেন আওয়ার্স পড়ি পুলে তেতুয়ে ফোরটিন আওয়ার্স পড়ি নাং কম লাসিন এটা টোটেলি ফার্স্ট ইয়ার পেন সেকেন্ড ইয়ার ফাইনেল ইয়ার টোটেলি ডেডিকেটেড টু দ্য স্টাডি এনকে নাও নেক্সট সেকেন্ড প্রফেশনেল তা পাসে ল নাও থার্ড প্রফেশনেল ল নিতুম একচুয়ালি ফার্স্ট প্রফেশনাল কে ওয়ান অ্যান্ড হাফ ইয়ার কোর্স লাদে সিং কে

0: সেকেন্ড দা ওয়ান এন্ড হাফ ইয়ার এনেকে ফাইনেল ইয়ার পোকে থার্ড প্রফেশনাল পসি পপু লাগে মানে অনলি ওয়ান ইয়ার দ্যাট মিন্স টোটাল কোর্স কে ফোর এন্ড হাফ ইয়ার্স লো সেম টু এমবিবিএস লো ফোর এন্ড হাফ ইয়ার্স লো এনেকে ওয়ান ইয়ার ইন্টার্ন করি নাং না ওয়ান ইয়ার দ্যাট মিন্স নাং পাস এল ইন্টার্নশিপ কে নাং মানে পিপিএ কোর্স শিপ পলমা লাস পাশে নাং টু মা চার্লি নাং পো মেডিসিন লাহাই পে অল টোটাল ইজ ফাইভ এন্ড হাফ ইয়ার্স কোর্স জালো নি তুমা সেম টু এমবিবিএস লো আসন জালো পেন ফাইনাল ইয়ারটা লো ফাইনাল ইয়ারটা নি তুমা সেম ল যে গাইনি ল অবস পেন গাইনি যুন্তু প্রসূতি তন্ত্র এন্ড স্ত্রী রোগ পশি পপো ল নিতুম যুন্তু আয়ুর্বেদা কে প্রসূতি মানে কপিল অবস লো রিগার্ডিং মানে প্রেগনেন্সি প্রেগনেন্ট ওমেন কে লাগি ফাঁসি প্রসূতি পুলো লাকে আত্মার বাংকে অবস পুষি পপুলো ইন মর্ডার এনকে প্রসূতি তন্ত্র এবং স্ত্রীরোগ স্ত্রীরোগ মানে কপিল স্ত্রীরোগ মানে নাং গাইনিকোলজিক্যাল ডিসঅর্ডার নাং গাইনি প্রবলেম লাইক সাপোজ নমকে ফেমাস পিগলো পিসিওডি পোয়ালো সতম ন লাইফস্টাইল ডিসঅর্ডার জয়েন পেন নাং লাইফস্টাইল পেন সব হাসি লাকে স্ত্রীরোগ পুষি পপুলো এনকে নেক্সট বাংকে সার্জারি সার্জারি তো ডাক দলো ফার্স্ট সেকেন্ড নন ফাইনাল ইয়ার বাংলো ফাইনাল ইয়ার বা প্রসূতি এন্ড স্ত্রী রোগ সাবজেক্ট বা নিনিং হ্যাং পিক জালো দে আর লু সো তোম ফান মানে কপি নে কাচিং হন্দ জালো নিনিং আর লো পেন কিসুম কি বয় লাহে তানে ফিউচার আপ দু নেই লাদাখ পেন মানে আকো নিনিং একটা ডিটারমিনেশন ডোকলো এনকে লাসন পেস ইনে লিদা ফাইনাল ইয়ার পাস টের ল এনকে ইন্টার্ন করি ল পাস আউট ল এনকে নেতা আফটার কমপ্লিটিং দ্য ফাইভ এন্ড হাফ ইয়ার্স নেতা ডক্টর পচেতক লং ল নিং সামলো এনকে নেতা আকো রুরেল লং পোস্টিং ল বোকা জান ল রুরেল ওয়ান ইয়ার কমপ্লিট হোসে এনকে করি বাম লসু আকো নিনিং তা আকো দোনো ছিল নিল পাঁচ কে চকছে নেপিনে আসন স্পেশালিস্ট করি লতে নে একদম ফিউচার মানে আলুস আহি না নে কেলাং লতে নে আলুস তুফান ইয়া ওমেন্স তুফান কে সুম কে বয় কানে প্রবলেম তামে রাব দু লং পো এনকে হল দাক কাইনি কেস ডেলিভারি লাই তো বাং ওপ একদম কিসুম থেক লং লং তি জালো একদম রিফার ফিট রিফার দেটি যুন্তু দা সুবিধা হবে ডিমাপুর রিফার দেটি বোকাজান লং কে হল সো কে কিছু হাই রিক্স প্রেগনেন্সি পুপুল হাই উনি দাটি ডিমাপুর রং রিফার দেটি মালাইকে থেক লং পেমা নিতা নি একদম দনো দাগল পিপসি উনি দাল নিতা উন খে নিতা কোর্স লং দো পুলোতে নিতা উন বোঝালো আকো নি এন্ট্রান্স ফান একদম প্রিপারেশন করে ঠুল প্রিপারেশন করে ল ডাক্তার সেম ল অল ইন্ডিয়া এন্ট্রান্স পিনাং জালো ডাক্তার নিট পাওয়া যা নিট এক্সাম পিডন ল এনকে ল ডাক্তার নে ক্র্যাক দেল যুন্তু ইউজি লেভেল লং টু টাইমস পিনাং পেন সেনেকে ক্র্যাক পদাকে ওয়ান টাইম পেন সে ক্র্যাক ল এনকে অল ইন্ডিয়া পেন এস টি পেনকে নীল সি ফার্স্ট র্যাঙ্ক লং সে দো মানে অকল ওয়ান সিট পেন এস টি হিলস ফান্তা এনকে নাকি এস টি হিলস ক্যাটেগরি লং সে পড়ি দন জালো আসি এস টি হিলস পেনকে নম্বর ওয়ান কে নেলিমেন সিদো লাসি নেবাঙ্গে চিচুস লং পাবল চিচুস ক্রয় ল কলসো সাবজেক্ট সি নাইমা মেডিসিন সি নাইমা সার্জারি সি নাইমা কলসো সাবজেক্ট লোমা নিতুমা কোর্স লং তা লাসো পদ্দো আমার নেলিবাঙ্কে আর চাত্তা নাং নে নেফাঙ্কে অকল মানে গাইনি ডিপার্টমেন্ট সি নাই আসি নেলিবাঙ্কে নন গাইনি ডিপার্টমেন্ট লং ল আমার নেলি চিচুস লং পামা নেলি গাইনি প্র্যাকটিস ল থ্রি ইয়ার্স পেন আই থিঙ্ক সো নে নন কার্জু লং আন পেন গাছিটি লং আন পেন কে যুন্তু বিএমএস কোর্স আয়ুর্বেদিক কোর্স পেন ইউজি মাই পড়ি বাং দো সেটা পিজি করি বাং আবে পিনলাং বন আর লেং ল এস টি হিলস পেন কে নেলি ল ফার্স্ট আর লু সো ল যুন্তু পিজি কা করি টপ লং না হক লে নাং আসাম লং তামে নাং লাং পাকা নয় আজা নয় পিজি কা করি চেং কুমা ট্রাইবেল ল পলতে নেলি মেন সি বাং গাইনি লং পোকালি ল হ্যাঁ পিজি কা করি চেং এস টি পেন কে কুমা ল পলতে নেলি বাং হেলো কাছরো তা কালি ল বিনে তা কালি ল আহ কালাম সিনাচে থান ল লাসে লাল নেলি ক্লেম চেং ল এনকে নেলি পাঁচ ডেট আফিকে এনকে নেলি প্রাইভেট লং চকলেম তো না হজায় হাম হসপিটাল ল ওলা ডাক্তার নেলি ক্লেম ল ডাক চকলেম চ দাম তা আনিং সাম ও ল লাসে নন বাংকে আকো নেলি পার্মানেন্ট এপিএসসি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ভ্যাকেন্সি বাংল এনকে ওলা ডাক্তার নেলি সিলেক্ট দেল মানে ক্যান্ডিডেট টপিক হল ডাক্তার এস টি হিলস ফান অকল সাতটা সিট বে আমার নেলি তাহলে ডাক আর নাম আহির জুমে পে নেলি তাকো সিলেক্ট দুম থু দেল নন রিসেন্টলি টু মান্থস ফেলা নেলি দেহরি মডেল হসপিটাল লং নেলি পোস্টিং ল নেলি ক্লেম বম লাল নেলি আলাম জেঠানি কে
1: চোর পারল ডক্টর নাংলি কে ক্লেম কে দাম লাপে নাংলি কায় আলাম রেডিও কার জুয়ারা দা ফান কে থান থেকে পথ লাসো লং নো নোভি কি মিয়া তুম কপি কো সন পেন সি আয়ুর্বেদিক আহিন কে চার্লি

0: দেখে, দেন একটু মাঘে মেডিসিনাল প্ল্যান সি বেশি গুরুত্ব হলো। মেডিসিনাল প্ল্যান পেন কসং শিকিপা মেই মা নলম যুন্তু ডায়াবেটিস বেমার ডো যুন্তু ক্যান্সার বেমার লাহাইতা নো সে রিসার্চ কেন সে পাংচেং বম লো দো দোলো তা হুলা সহু ড্রো ব্যাকস পেন কানে কাট অফ দ্যাট আর জয়নে পশি নো সে মনে তুম চেপা দুঃখ চেপা কষ্ট সে লাসে মনে তুম চিনি ভাঙা বেদারলো লাসি নন নিতুম ওয়ে নন কি দো ওয়ে তুমান্তা লাসি নাং পোজে নিতুম পেন্সি পাং চেং নাং পো নন ওয়ে তুম পেন্সি নিতুম জুন্তু ইন্ডিয়া লং দো পোতে ইন্ডিয়া সে চাইনা তুম আমি থাং ট্রেডিশনাল মেডিসিন পেন আতুম কান আনে মেডিকেল অ্যালোপ্যাথিক মেডিকেল মানে হসপিটাল আতুম খুলি দাম জকলো পিপল চাইনা ট্রাইবেল আতুম তা একটা ট্রাইবেল হল তো আমি থাং হেম দাম পো তক ক্রক ক্রক পচো দেট পো লাসন মেস দিয়া হেলথ টা বেসে নো লাসন মেস চার লিডু নাং পো লাতুম লাসন পুলোতে নিতুম পিসি উনি দেট পো হদাই তাপি নাকি সো পোলোতে তুম ফার্মাসি দাম দাম নানিলং কল প্যারাসিটামল মেডিসিন পিঠা আসো আসা বেমার তা প্যারাসিটামল হয় তা আসো আসা বেমার কে নাং ট্রেডিশনাল মেডিসিন পেন তা মেডেট মাতে নাং যুন্তু চাইনা তো নন আমি থা আসো আসা বেমার ট্রেডিশনাল মেডিসিন পেন চেপা মেডেট সিভিয়ার কে লাগে তো বেলেগ আলাম লয় সেটা প্রিভেন্টিভ ইজ বেটার দেন কিউর পালাম দোলা লাসি আয়ুর্বেদা তা লাসন প্রিভেন্টিভ ইজ বেটার দেন কিউর নাং সিমটোমেটিক কে নাং যুন্তু ঠিক আছে ডায়াবেটিস কে নাং কিউর প্ল মেডিসিন পিনাং পোলালং লাহাই তা দলো হে সেটা লাসো প্রাং একো পিল নিতু লাসো দাকে নিতু মানে হেলথ টা চিকিয়ার নেই দোক পিকলা আয়ুর্বেদা কে নট অনলি একটা ব্রাঞ্চ আর ব্রাঞ্চ থেপে লাদাখ যোগা তা বাই নেচুরোপ্যাথি টা বাই মানে দোক পিকলো লাদাখ লাসি যোগা তা নন লমে দরকারি হলো লতা আয়ুর্বেদিক একটা ব্রাঞ্চ লো যোগা হো লতা একটা বেলেগ কোর্স লো হে লাসো কোর্স হয় নান ডিপ্লোমা ক্লাম নাং পো সেটা একটা আয়ুর্বেদিক ব্রাঞ্চ লো লতা যোগা ভাঙলো এঁকে না একটা মেডিটেশন লতা ডাকসি ভাঙলো লহাইল
1: চরুলো পেছিনি কপ তংতে লবাং সো দোয়াই কোনাত পেন্সি কেলং লাপেন কপি পিসি কে এন পনলো
0: একচুয়ালি মেডিসিন পুলোতে আয়ুর্বেদিক পেন কে একটা কে পুদো দো যে আয়ুর্বেদা ইজ দ্য মাদার্স অফ অল দ্য মেডিসিনাল প্ল্যান্ট পো মেডিসিন কে না না হকলে দাম তামে প্লান্টস লং যোনটো আর নাম নাই পি হরমোয়ানকে সবটা মেডিসিন ন সেটা নিতুম লাদাখ আরলো মানে কিরি তারলি পাঙাবে দে রিসার্চ যোনটো পুপু রিসার্চ করি ভাঙাবে রিসার্চ করি মানে মুনি তঙ্গে চারলি ভাঙ কম পিলাং আছে রিসার্চ কে কসন সে করি নন নন একটা যোনটো ব্রাঞ্চ দো লাগে বটানি পো বটানি ব্রাঞ্চ বটানি নয় এগ্রিকালচার নয় লতা প্লান্টস রিলেটেড সে ভাঙ জৈতিল আছে মেইন কে বটানি বটানি তুম ভাঙকে লালো মেডিসিনাল নচি ভাং জুইটিলো লাল রিগার্ডিং প্লান্টস হে প্লান্টস পট কপিল কসন পো লাহাই রিসার্চ কে করি করি বম ন লাহাই পেন্সি মেডিসিন মানে লাতুমাকে জাস্ট স্টাডি চট যে লাসন লাসন লাহাই পেন্সি দোলো ফাইটো কেমিক্যালস কপিল লাহাই করি পেন কপি সিমেল জানলো সেটা নিতলি তুম যোনটো আয়ুর্বেদিক আকোর্স পেন ইয়া আয়ুর্বেদিক পিনে পেন লাং পোলতে মেডিসিন মেডিসিনাল প্ল্যান্টস কে দোপে নিতুম লাদাখ বটানিক্যাল গার্ডেন ইয়া রিক্রিয়েশন পার্ক পু কে পুপু লাদাখ লংতা নিতুম মেডিসিনাল প্ল্যান দোপে কাল তা বস্তু দো ও তা কসন কি ইয়োসিকে লাদা চিনি নেদেলো নন সাপোজ নিতুম লং পুলো লাম্বার গিনি পো একটা আদর কে সো গাড়ি দোলো তা নিতুম লং ওয়ান টান তামে গাড়ি কসন কি ইয়োসিকে কসন কাসলাই কে লাসন থাক থাকলো নন নিতুম লং তা আদর কে সো হরমু আদর কে তো মেডিসিনাল প্ল্যান মেপিক মেপিক দোলো সেটা কসন ইউজ কোনালো ইউজ কপিল ইউজ লাহাই মানে চিনি ওইলা নিতুম আর দুঙারাই সে মেডিসিন কে দোলো নন্দ কাচিনি তুম কে নন্তা লাহাই পেন্সি পিনে পো কে লাহাই পেন্সি নিতুম চি প্রমোট নাং পো চি প্রমোট নাং পো কোম্পানি দোলো লাহাই কোম্পানি তুম ফান লাই সাপোজ হিমালয়া তাহ এম এল তাহ লাসন তা কোম্পানি দোলো লাহাই তোমার সে চিঠা নাং পো যা মোক মোক মেডিসিন দো লাতুম দাম পো লাহাই তুমি বাং মানে ফার্মাকিউটিক্যাল করি পো জাত পো লান সে লাসো মেডিসিন সে লাতুম না সাপ্লাই পো লাসো বেসিস পেন সে নিতু মেডিসিন পিনাং পো
1: চরুলো পেছিনি গপ তাংতে লবাং সদোয়া এবং কনার্জি দিং লোকে চুনাংজি মতে কিমিটেড জি আফান কনার নি এনজি
0: নিতুম আয়ুর্বেদিক পেন কে চলে কোর্স পান কে দিংল্যান্ড দিংল্যান্ড মানে ডিপেন্ড আপন দ্য কান ল সিভিয়ারিটি লাসো বেসিস পেন কে যা শিখে নাং সিম্পল একিউট পোলতে নাং কম হেক পোলতে নাং সেভেন ডেজ লাহে পেন তা চক দাতে সেভেন টু টেন ডেজ আ তো যেতিয়া সিভিয়ার ও ক্রনিক ও পোলতে লাগে আপর নাং ককতি আকো নট অনলি সিম

0: সিমটোমেটিক আয়ুর্বেদিক নাং থানুকে নট অনলি সিমটোমেটিক কালি উলা অকল নাং লিভার লং চিকিৎসো মা লিভার লং সিপা মে কালি লাদাং নাং নাং বডি নাং বাং নাং মাইন্ড নাং স্পিরিট লাই চিপা মেনি দ্যাট মিন্স লাদাক লং কপিল রিলেটেড টুকে নাং ইয়োগা দা ক্লেম নাং পো নাং হেলথ নাং নাং মেকে যাং নাং স্লিপিং তা বহুত দরকারি স্লিপিং তা নাং মে মে পেন অকল মেডিসিন চ চটা চকছে দেয় গে স্লিপিং তা নাং চি মেনটেন নেই না হেলথ তা চি মেনটেন নেই নাং ডাইট তা চি মেনটেন নেই লগতে হুলা সো মেডিসিন লাজনটু নাং গে সবে বেমার হুলা ডাক্তার নাং চোনাং পো লাহাই তা কিচো কিজো লাহাই তা নাং চি মেনটেন নেই লাহান সি লাহাই পেন কে সব মিলাই পেন পলতে ওয়ান মান্থ লাহাই পো ক্রোনিক বাং আলাম সি নাংে থানো সেটা একিউট পুপু হেদি মেডিকেল টার্ম পেন একিউট কম হেক পেন কে না 7 days 10 days পেন তা আরাম সেলো
1: চুরলো ডক্টর কেপা চিনি থেকে পাংটি ডক্টর লাইলি তুম কাই কে চুয়ের ফার্মাসি এলং কে লং মতে এলোপ্যাথিক দোয়াই লাপেন আয়ুর্বেদিক দোয়াই বাং কপি ল কাছিপ্রেক দোকে
0: কাছিপ্রেক মানে সেম লো দ্য মেন থিং কে এলোপ্যাথি যোন মডার্ন মেডিসিন কে এলোপ্যাথিক কে লাগে আদোস হাই পিগান এটু যোন আয়ুর্বেদিক লাবাংকে আদোস পাংকে দোলো হে সেটা লাবাই সাইড এফেক্ট হবে না না মেডিসিন নাং সাপোজ এলোপ্যাথিক লং কে নাং হাই ডোজ পিক লো পলতে নাং বেশি চো এ মোর দেন 3 days এ 5 days কে পাওয়ার দো না বেশি চো পলতে না নে অর্গেন এফেক্ট দাম ব্যাক পো সেটা নিতুম আয়ুর্বেদিক বা কেলাসন কালি না হুলা যোন কিছু অধীম নং হুলা ডাক্তার তা কাম পিপো সা সাইড এফেক্ট হবে নাং চুবম না থাং প্রবলেম হবে লালো
1: তাংতে লা আয়ুর্বেদিক দুবাই কে এনবোমা হুত এলোপ্যাথিক দুবাই চুদুন মে মা হিনোমা পাচিনি থা
0: চুমে থাং প্রবলেম আবে আয়ুর্বেদিক পেন মডার্ন দুইটা নিতুম প্রেসক্রাইব রা পেতা দুদু মানে লা পেশেন্টের কন্ডিশন বেশি লাং দাতিল নিতুম আয়ুর্বেদিকটা মডার্ন প্রেসক্রাইব কে নিতুম রাইট তা দো নিতুম লাসো প্রোটোকল পেনসে নিতুম তা দামলো সে কিছুমান সিরিয়াস পিক উন এলো পোলতে নিতুম পিনাং ককটিল লাগে লাসে দুইটা কম্বিনেশন পিনাং ককটিল কিছুমান পেশেন্ট লই পেনসি পেশেন্ট ডিপেন্ড পেনসি নিতুম দুইটা পিরাপে তিলো লাসো মেডিসিন আয়ুর্বেদিক মেডিসিন চোপেনসি নাং এলোপ্যাথিক সাইড এফেক্টই পোকে কালি লাগে আকো যদি এলোপ্যাথিক চোপেন আয়ুর্বেদিক মেডিসিন চই পোকে লাগে কিমা থাতাপলো মনে তুম লা এটাক সাইড এফেক্ট হবে কোনো লমকে ইনফেক্ট লা এলোপ্যাথিক ডক্টর তোমার তা কিছুমান নাং প্রেগনেন্সি লাহে লমতে নাং সাইড এফেক্ট আবে পপো আয়ুর্বেদিক মেডিসিন টক দাতি মাতি আসন সেম থাক থাকলো লাতুম তা আমি থাং আয়ুর্বেদিক মেডিসিন টক দাতি আসন থাক থাক সে নিতুম তা কিছুমান কেস লংকে নিতুম পিনাং ককটি
1: চরুলো পাচিনি গপন তাংতে ডক্টর কি জুৎসি নাংলি হিন পেন কপিনে থান পাচিনি নিংহাংসন দোজিমা
0: নীলি হিন পেনকে লালো যে রাতফাম পাচিনি কাংটুমকে ননম দো পোস্টপার্টাম সাইকোসিস পলাম হেদি যে মনে তোমার বিয়া ফি পেন হেমচি বোচে প হেমচু বোচে তাতে উসো দো প উসো দো তাক এতলতে মানে হরমোনাল ইমব্যালেন্স হরমোনাল চেঞ্জ জয়নে পেন মানে মাদার বাং কানে কে এফেক্ট সপ সিচিনি ইসিহিনি পাছি হেক পেন ইং যে পো যে পোস্টপার্টাম সাইকোসিস পোস্টপার্টাম ডিপ্রেশন পোতা একটা মানে টার্ম ন যে মনে তো মানে লসো আপর হুট আপাই তুমবাং কাউন্সেলিং পিনাং পিক ফ্যামিলি পেন থা আদুং হদাই তা মানে দদু নাই নলমকে নিতুমকে কসন ন যে কিছুমান তুমকে লাচলাম বুঝি যে দেট টিপ একদম আপাই তুম তা মানে আসো দো দেট আফিতাল আছে এগ্রেসিভ দেট টি আর ডিপ্রেশন লং দাম জুইটি নলম লাহাই ইউটিউব লং তা ইয়া ইনস্টাগ্রাম তা হলাহাই লম তা দৌ লাহাই আঁকি আছে মানে ও লাচত কাউন্সেলিং পি দরকারে পি গা ফ্যামিলি তোমার লাচো প চিনি বাং আবে লাং লাচি লাচো বিষয় প চিনি আসা বেশি ইথে থেনি নিং যে কাং তো যে ফ্যামিলি সাপোর্টিভ নাং পি উসো দোদে রাফি আপাই দা কা ননে ওলা উসো দোদে রাফি আননে মানে সাডেনলি পেন লাহাই কিসো মানে কে ফোনা কিতিয়াবা মানে হরমোনাল ইমব্যালেন্স জয়নে লয় হরমোন চেঞ্জ পটলো যোনটো এস্ট্রোজেন পোয়া হরমোন বাং মানে আবেদাতি লাচো উসো জন্ম তাং এতে লাসো জয়নে পসে মনে তুম আসাপসো ডিপ্রেশন দাম জুইতি আপাই তুমা কিতিয়াবা উসো ফান্তা একদম মানে চিমা থাতাপ দ কক দিল নি উসো না নে দাম জুই মা নি উসো ফামানে আসন ঠেং দু ঠেঙি মা নি উসো চিরু রাত পপা উসো তা আপাই তা আমি থাংসি মানে একদম পিনে রাত পো ডিপ্রেশন রাত পো এনজাইটি রাত পো লাসি লাসন হতকে নাং বুঝি তুম কাউন্সেলিং দরকারি পিক কাউন্সেলিং দরকারি রে পুলোতে

0: যেবা কে আউসো ফাদা পা এফেক্ট তুমতা দোপিলো চিরু রাত প সোসো একদম মানে চিরু রাত প থেং তুম রাত লাই তা মানে আরলো লো পেনো লাগে এনকে মিঠা মিঠা যে ডিপ্রেশন ও দাম রাত দিলো চিরু রাত প আপেতা একদম মানে মাথা তা মাথা প্রু দোপ তাসো কে লাসে হাজবেন্ড দা দরকারি ল ফ্যামিলি তা দরকারি পিকা না সোপ নিতুম কারবি খাই তুম লাপান মানে চিনি ও এলা বাং পারক সো তুমাই বাই চিনি ল আথে মানে লাতুম মাগে জেনারেশন হল আসো হোট ফোর ফাদার জেনারেশন বেশি বাং চার্লি বম ল সিস্টেম বাং চিনি ল সেটা নিতুম আর্লেং আখাই তুম নিতুম ট্রাইবেল তুম না সপত দরকারি ও না লাসে নিতুম যেতে উচ্চ জন্ম উপলতে জন্ম হোটকে আপাই ফান কাউন্সেলিং কিপি দরকারি পি গান পেন ফাদার টা আরোল দল লাদা যে নাংনে মেক জাং লংলে এও বিহেক জন্ম উপলতে কানে মেক জাং লংলে আজাদ জাং লংলে উসো তু 2 ঘন্টা মরে মরে থুরপ আজাদ পো ইলিটা একদম কাননে মানে লাসন পেন ফলং নে পেনাং আসো পেন কে ফল হাই পেন সে ডিপ্রেশন নাম জইতি লাসে একদম সাপোর্ট নাং পে পান চলনে লিচিনি পাচিনি কাং তুং কে
1: চরুলো ডক্টর পিনি কে অপরালাম তা দুঃখ কপট ইলি তুম কাছিং কি চে থানাং চি আলাম কে দুপিগলাং বন্তা লানা পরাং বং পেন আয়ুর্বেদিক অপথাক আসন আসন আলাম থি ইলি তুম চে থান দাম লঙপট নাংলি ফান চরুলো লাইলি তুম কাছে থান তাং আন আলাম থি রেডিও নাংকার জুদুন আরাত আতুমতা আলি নাং লংদুন পুপুসি ক্রয়লো লাসি ডক্টর লা আনাংলি সাইকে অং পেন আপর নাং কাছে পিদুন থেগপট নাংলি ফান সেতামি চরুলো লাসি পিনি ইলি তুম চিহু চিপুত আলাম জিরকে ইংটন পনিকলো না বুধত ডক্টর নাংলি ফান সুরি সুরিয়া কার্ডম বাজির ইকলো
0: কার্ডম
2: লাপানা পর্ণাং লিতুম অক প্রাণাজায় মেক আং ডেঙলং ডক্টর রেবিকা ইংলিং পি লাপেন হুৎপাং পি সেংকান কিমি ইংটি পিয়াং বং চেউ চেপুত আর জুইক লং তাংলো লাকে আকাশবাণী ডিফু আদুন্থু ইংলিশ আলুন কে রটকাপার জুয়া চাই মেক আং ডেঙলং আপ্রাং সি ওয়ান ডাইরেকশন তুম পেন কিলুন আলুন আর জুইক সিনাং আলুন আলাম থে স্টিল মাই গার্ল

0: la da kala ki ching mena long le det la pujo engi a bian ge long se le det non ili tum da pu che thanang po ili mi thang na chi chini lo ke dam tang ta a bian e la le ki sung le a khoda ko sono ne lagi tum hai nang sot kali bola pson jo pani khek la pson do ko ti a mai li tum a khe ba la pson si non da la son si thek long le pa phiu pson si asi non na bang ke ni li pui bang ke so mar to mang so mar lo to ili tum la pie po ba da ga jan dum da la bang ke a so mar man isi bang ke chithan chi mum nei a the mane ili tum bang ke non ke pa phi pi ka son si thek long ni li la hindi hin bang ke a the non ke dam tang sa mini li inu da pan chingki long lo ala bang ke non UPSC PG polam do ha mang UPSC polam ne ala lage ne lilo general ge chali ge dullo sanili pan se phone chukre osar nang le hindi nang thani ma mani pro ko sono na kono non chali ma ko ane ala UPSC pote dullo mati ama sila puson do la sini chola pragman chali de ya pragman sonde la sar la puson do jo asi nona bang ke no litum ge bang jelang por bang ke itum la yong si ake thega ve pro te litum siksak bang the tanji asi non ove ki mitum non ki thur mi so marum ban non ki bang jelang ta nili to awareness do ji along long school visit kuri ji ke dam tang da litum dam lo da menan se school la dam lo kapre kapre te school la dam lo same nil dum dala at si a team team do e claim ra bari hadi la bang sab so nil dum non ching ki chi than bom la
1: la lo sar ile to makhe chini lo binan kacharli to mate pie pudum da chini lo akang tu yang deng mate la central gov long yong se son pinya war sai je palong non ji competitive exam hai chini ji pulote hindi ki thek nai ka chini lo voi phir se ta me ka pankre do kok ti ku people lo sar la
0: ka pankre do kok palam gela lo sar athe mone ile tum gela lo isi bank ka pudam de ka select do ile tum che bor i e mate chini ki chini le to ke chini ne poe kale sami che bor i bang ve pen ki ju ke dam la po bang se li tum be si chi hung rong mate la so bang li tum focus ka la se non ove ki medium nang chini bom lo nang tag bom lo la se a kha lo alang li tum non ke wang je lang bang ke la tai si nang sot alang gis ba nang te a lam po ma tha pen si hindi pan ta bor i po bo si
1: pinang an asom market kai lo non bang ke pinan atum sita me bang bang ki tum sita me ili tum kar bia subject nan bang ke nang charli dun bang dopi mon ta kubi posi ili tum la hindi subject bang no anta ili tum akhi dun bang lapan akang tung dengan chepalong dun dengan mate chepali dun dengan mate aning hang hedal nang le so dim long ko pisi puji sa
0: dili pui bang la lo athe ili tum bang ke di ili tum akhi bang ke di bang atum bang ke ili tum long kai ki mata ku pisi la tum ko nasi dulang mo pisi charli nang mo lo so bang lang teri rok pu তুম কারবিয়ে খেয়া লাম সালাদ নগে না কেন পলত আ কোর্স পনো সিক্স মানো কোর্স আদো লাইতো বাং আ পড়ং সি ইয়া চাং সি দুপতে না কেন পো সামি লি তুম বাং কো পিয়ে পন মা পলো তাং তে লালো পমো পু বাং কে ইসি ও বাং কে পুডাম লো পতে নম্বর 1 কে গার্জিয়ান দে সিলো লাবেন স্টুডেন্ট আ তুম বাং লাই স্টুডেন্ট লো লাগে নে দা চিনি লো আসি মিন ফোকাস নাই মাং কে নি লি পুই বাং কে লা গার্জিয়ান ও মাং চে থান পে মে কা নাই la garjani mong se pu la takenang so de nang la chali ni te non ili thek long lo bad ba ke tuition pita thek so la hindi ko pai velo pote la o pai velo pa de ting mate non ili long do la pu son jo class 10 na phansi ni li si non ta wai matric candidate la pu la je la pu son na do la si ni li pu chuning ri ke special ke garjan abansi chuning ri po nang ni to bang la hindi da kenang so pu mathara sumara phan বচালি পা নিং পাহাই ফান লসো বাং বর ইদুন থাপ বাং সিং লি চুনিং রি কালি পোলো দাং তেলি তুম কে চিনি ল নন কে বাং জেলাং কে আ তেলি তুম না হক লাং নাম তা থেক লং ল ইলি তুম ল সো হিন ব্রদে কে পা ফি দুন সাইডে হিন্দি হিন ব্রদ নাতে
1: তেং দিলে হিন্দি আসাম জে ও সো মার নম ফান আ নিং পালু চক জে ফান কোসন আ বিদি মে সেনাং লি থান জি সা
0: নিলি আলা বাং সো সো মার ফান নিং পালু চক এ বাং কে নিলি লা তো ফান ইসি awareness bang pina la la ka charli pe tum pi pia le do ji la pen la charli det pe tum pi tum han ma ra da phan bai tum long ri phan pi la le do po la so pu tha ji tum awareness ban de pa chini nam de pu lang te la tum ka charli e phan ning ange ji ki cheng si ke non da ne li tum school school vi ji lo por che long we la stami non ke bang chalang dam tu ji student man than only la ke sarvet 500 ka le la ke tum itum national ban da itum long

আর্জুইক লংতাংলো লাকে আকাশবাণী দিফু নন স্টুডিও ঘুরিয়া পর পর ফাইনের ক্যাপ্রাম নিট প্লি ক্যাপ্রা ফপ লেংজি ডক ডকলো লাসিনাং নিটুম দেলহি পেন কাপাচাটাক হিন্দি আলাম পেন সামাচার সন্ধিয়া পর ফাইসির কেবা পর ইংলিশ আলাম পেন নিউজ এট নাইন আর্জুলং একবো

0: লাকে আকাশবাণী ডিফু জাইমেকি বাংলাকে এফ এম বেনালং পেন মেগাহার্টস ফারুই জিরাতক বরাসের ক্যাব লাপেনাং লিতুম আকাশবাণী ডিফু স্টেশন লং পেন কাপাচাটাক কেদো আনা জাইমেক্স তামিনাং লিতুম নিউজ অন এয়ার অ্যাপস লং পেন আর্জলং ইকজি আদুন্থু লামেদা জাইমেক আংডেংলং বিরেন হানসে পেন মেঘলিপ লাভ আটমু সুকেথান আর্জু ইক সেনাং
1: ক্রিং ক্রিং পু সারসো আফুন নাং কিং আহেম পেন আপিসো সে ফুন নাং কিলো এফং দাত কালি আফং দো ওলো লাসি সারসো কি ঠিটাং আবাং আরপুম আদুং কে হন্দুন এনুত রায়কম আসাই খি আবাং ডেংদুনলো হেলো আপুনি কোন হয় সারসো অপিসো তা মাং হুলয় লো কপিসি আপেনান সারসো আফুন আলংলে বাং কোনা আসো আসে কিদু ককমা লাহ পুসি কামাথা কপিনে আনিং কেরেং নো তো কে দু ককলো আথে কেদামতং আন আর্নি কেলাসন ফোফে পিনলাং আনিং কেদনো আনিং রুণ হু পেনসি সারসো অফিস অবাং পুথত আর্জুথুয় ফেলো হেলো এইটু সারসো নম্বর নহয় নে রায়কম আসাই কিতা থাকদুনলো হয় এইটু সারসো নম্বর ময় তেখেতর আইডি পরা নামটু পাইছু আপুনি কোন হয় পুসি রায়কম আসাই কিতা পুথত আর্জুথুয় ফেলো ময় সারসো মাইকি হয় সারসো কত গৈছে পুসি সারসো অফিস অবাংটা কার্যদুন পার্শিক্রুংলো রায়কমাসার খি সারসো টু এক্সিডেন্ট হয়েছে হা এক্সিডেন্ট হয়েছে কোট হয়েছে সারসো টু কেনে কোয়া হয়েছে পুসি সারসো অফিসকে কার্যু পার্শিক লক লক দেলো রায়কমাসায় খি লংনিতে এক্সিডেন্ট হয়েছে লাসো অফুন আহেম ফুকে ঠিললো পুসি থান ডাকলো লাসো অলামথে কার্যু লং পেন সারসো অফিস তা থাংনা তা মাথা ঠেকঠেসি আনিং আলু থুপুতলো আংহো পেনকে কাচিরু পেন আনপারকে কাপ্রেক আসে আমাসি নাংবার বেদেলো মেন মেন কাচিরু আসে আং টং কে থে কার্জুলং সি আদুং আড়াই কেডো আতুম কে সারসো আতুম আহেমসি নাং প্লেং সেরলো সারসো কে ডিফু সি কেডো কেক্লেম কেদাম কাচিংকি চেঠানকে আনিং আকুট আকাম চিবিবে আদুং আড়াই কেডো আতুম তা সারসো আফানকে চোরো জোজালো সারসো ইনুদ লো চার্লি ঠেকসের আবাং ফু পুসি তামে বরেং আবার সাই চলং দুন্দে লাসি ওতো সি চোবেক দুনাংলো লাপেনলক সি আপিসো আসোতা চেপাং রেং ইলো আসোপো তা মেট্রিক আংডেং নাং উন পিলো আসোপো মেট্রিক আংডেং কি উন পেনকে বাইট নাংজি পুসি কেহাং পাসিক লক বাইট লে আবেতে কলেজ তা দুন্দে পুসি কিপু নন মালম আসোমার আতুমকে কলেজ কি দুনতা আকেং পেনকে দাম পু আতুমকে আফাই ইং আর বেং তাংলো কেপ্লাং কি ফি আতুম আফাই নাংকে বাদ বম আজক কিদুক আতুমকে কিদুদুন সুং নাং বম তাংলো লাবাংসো পেরথে আলং সারসো সো পোটা আহেম কেদো কাবে আলাম মাথা দামদে পিনসি কলেজ আলং আজির পো আতুম আলং কেঠেকদুন লং আলিং আটেং সি আনিং হাংদুন দেলো আজির পো আতুমকে কেপ্লাং কেফি আসোমার আতুম সাইডে সারসো সো পোটা জো পারনি বাইককে হাং পাসিক লকলো সারসো কোনাত পেনসি বাইককে নাম পিলং পোমা পুসি জো পাংথাং মাথা কিসুং আমাহাং চেপারজাং রিমলো নারুসিনী ওতো কেবেক বম আহোতা আজির পো আতুম বেগ রাপেট আতুম আলংটা কাচিং কি চেঠান দুন ঠেকঠেসি কাইকেটা তৎসুসি দজয়ের টিটিলো আজির পোমা আতুমকে চেঠান সাইলো নন মালম কপিটং সারসোকে দজয় টিটিলোনে ওটো কেবেক তা সারসো আনিং কারং আবেপিন তাংলো হেমলে দামলোতে আসুপোকে বাইককে হাং পাসিক লিপো কো আন মা কে নাম পি কেডের লা আনলো আসুপোটা আপো আফান আনিং কিঠিপো নিংবে এসি কে আসুপো আবাং আপো ওটো কেবেক পেন হেম কেলে আঞ্চলাং আপে আরিতা চেসেলে লংলেলাং আপো আপাই আফান আনিং কিঠি এরসেট প্রুংসেটলো সারসো আসুপো আনিং কিঠি আং আং তা কিলে থুঅংলো জংসি নন নিনি আং বংলে নে বাইট লংলে পুলোতে হেম পেন কাজুইজি কলেজ

0: si do. Sarso aso po ke pini bait ke long po pura azir po tumpen LD along hor ok an ke choji aphan pathek delom. Tangka ke ari deng along ave pin asar pi aphan si hang pasik warelo. Apaita sai jog jesi sel her group atum along anam ke so pen pustame suri pho an ke rampidam nangkok lo. Sarso aso po ke perthe alam thangnatta chini ne pin lo hem apai apo atum কসন আকি সুংলো নে পুকে এল দিয়া লংসি আজির পুম্পেন কংনেক আপাক আপাক সিদো আপর আনি কং সাম টংলো আনপারকে কং টিংথুপো সারসো অফিস অবাং আহে মাসর নাংকে লেলে রেক আজক সি ফুন লোলো ফুন কেলো পেন কেলংকে আনিং কারং মেমে আবেরটা কেলং জি কালি বেরটা কাহাইনোসি লং রংলো ফুন নাংকে ডেং ডুন আহুত বাং আখে কাপ্রেক আলাম কার্জুলং পেনকে সারসো অফিস আনিং আরলো আনিং কেরেংনো ডোকক টাংলো আহে মাসর কাচিং কয় পেন চেবয় টাংলো পু আবিরটা কার্জুলং পেনকে কাচিরু সি পার অম্প্লুবলো আডুং আড়াই কেডো আতুম তা মাংহুপ্রং সিডো আঠে সারসো আতুম আহেমকে কাচে ভং কাচি চক পুকে কায় আর নিটাভে লাসি নন লাসন কাচিরু ওয়ারেটকে কপিনে আকি সুং কেডোলো বন পু মাথা রেন্টি সি সারসো আতুম আহেম মালমসো ভেট পেনটা আর্মুং প্লেং দাম সেটলো সারসো অফিস আসো পো ফান ফুন লো সি আপো অভেলো পো আলামথে থান পো পুসি ফুন লোলো আসো পো কে আজির পো আতুমপেন বাইট কেলং লো পুসি আনিং আরং কাচিপি হর অক সি কিচো লগলো হেমপেন ফুন রিং বাটাই দোলো আসো পো অবাং মাথালো বাইট নাংলে এলো লাসি নেফা নাং কেহাংলো বন পুসি মাথালো লাসি আপাই কানিং যে আলামথে থাংনাত আর্জু যে পিনসি আনিং কারং পেন ওপাই নে নাংকে লেলো পু আমাত ফোন থান পেলো আফি লা আন আফুন কেলো তা ডেংদে দেডলো আপর ডো ও আফিত সারসো আসো পো হেম নাংকে লে আহুতকে রঙারাত আতুম আহেম আলংসি প্লেংসেট সিডো বাইট কিমি নাং কেলাংসি মুনি ডো ওলো বন পুসি মাথালো বন্তা হেম আরলো আন কেলে আহুতকে আপাইকে কাচিরু লগলো লা আন আমুনিত কি অং পি মাদুতা লামথে চিংকি ওয়াংবে সি আমি খ্রিজাং রিং রং সি তৎসিত সাতল আসো পো আফান কেথেকটু রং পেন আপাইটা উন আন কাচিরু আসে পাঠে ঠুলো এল দিয়া লং হর অক কেচো আপদ আনকে মেনমেন আর কি হামদেল আপো ঠিটাংলো পু কাচিনি পেনকে কাচিরু চেখাং উন এ পিনলো মালমসো পেন আফি কে মোটর ওয়াং টাংলো হেম মোটর নাং পাশাং সি সারসো কি ঠিটাং আবাং আরপুম পে কে লক পেন তেলম হেডসি মোটর পেন নাংপাশুনলো সারসো কি ঠিটাং আবাং আরপুম নাংকে লে পেন কাচিরু আসে আং টংসি পার অম্প্লুবলো বাইট কিমি নাংকে লে সি কাংনে কাং নিলংজি পুটে ননকে মেখ্রি মেঘলানসি চেতং নাং রংলো আজো কাং টিংপি এলং ইনুভেট তৎলুন সি বাইটকে হাং পেন বাইটকে হাং কে পাশে কো আনলো নে আপাই আপো আফান কাচিংটন কাচিং চেক আলে কে নন কে চিরু নাং ককলো নে বাইট কে হাং কেপাশেক আজয় নে ওটো তা কে জরনাং নে পো ওটো কো আনলো নে কে জর কাংটুংটে পেন্টা কে জরনাং বর ই লাহাই কে নে জয়নেলো নেলে বাইট নাংজি পুপে আসনতে নেপোটা বাইট নামদাম নাংনে ডেট প ঠিতা ঠিয়ক প্লট জি আপদলো পু মাথাসি আনিং হন্দুক চিপি থুয়ারেলো মেকলে ব্লাব ট্রাক পেন কাচিটং দের আজক সারসো লাবাংস পেরঠে পেন চিউনাং কগল
1: লাপন পর্ণং লিটুম লামেট আচয় মেকাং টেঙ্গলং বিরেন হানসে পেন মেকলিপ লাপ তুমো সুকি থান আর জুইকলং তাংল লাকে আকাশবাণী দিফু আদুন্থু লুন বানা লুন কে রট কাপার জুয়াচয় মেকাং ডেঙ্গলং আপ্রাংসি মঙ্গল সিং বি ক্রো পেন কিলুন আলুন আর জুইক সিনাং আলুনালাম থে মাদুতা আবে কাংহন

আদুনটুটা মঙ্গল সিং ক্রো পেন কিলো নালুন আর জুইক সিনাং আলুনালাম থে নেকে ও মংবে বিনং।

কেরাংসট কাপাচিনি আলামজের আর্জুইক থা মোয়াফিয়া কায়া হুদ রেংডক রেংনি পেন কি দোলং জিয়া ফান নন পেন আসাপ আসাপ দিহিন কাবির দি এ বেচিং হয়নাংজি দিহিন কাপে দাম কাছে রে থেক আটুমসি বিরঠি থেক চটজি লাপেন কাবিরটি পেনসি কাছিং ঠুরাতোয়ার টুন উঞ্জি আহক লাপেন নিং কাছে ঠেকলং আবেং আলংসি দিহিন বিরতি দাম নাংজি কাবিরটি পেনহেনল আতিরি কে মানজি লাপেন আতিরি পেনহেনল মেথাং লাপেন দেট কাছিং ঠুরিজি আদুন্ঠু মঙ্গলসিং ক্রোপেন কেলুন আলুন আর্জুইক সিনাং আলুনালাম থে সামি নাংফান।